প্রেমের ময়দান, এবং সেই ময়দানে যদি আপনি ছুটতে চান, লেঙ্গি খেতে না চান, তাহলে আপনাকে ডিগবাজি খেতেই হবে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। তো যে কথা বলছিলাম যে প্রেমের ময়দানে যদি আপনি গড়গড় করে দৌড়তে চান, তাহলে আপনাকে কিন্তু ক্ষেত্র বিশেষে ডিগবাজি খেতেই হবে। মানে ব্যাপারটা বুঝিয়ে বলছি, ধরুন আপনার সামনে দিয়ে একজন হট কেউ চলে গেল, এদিকে আপনি বসে আছেন আপনার পার্টনারের সামনে, তখন যদি আপনি স্বীকার করেন যে আপনি সেদিকেই ড্যাবড্যাবিয়ে তাকিয়েছিলেন, তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে, বুঝলেন। এরকমই ছোটোখাটো কিছু ডিগবাজি খেতে হবে, যেমন ধরুন একটু লেট হয়ে গেল পৌঁছতে পৌঁছতে যেখানে আপনার মিটিং করার কথা, তখন যদি বলেন যে আপনি আলসেমি করে ল্যাদ খেয়ে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলেন, বুঝতেই পারছেন কি হবে। কাজেই বলতে হবে যে প্রচণ্ড জ্যাম ছিল, অফিসের বস ডেকেছিল, ইত্যাদি ইত্যাদি। এইটুকু ছোটোখাটো ডিগবাজি খেতেই হবে, না হলে প্রেমের ময়দানে কিন্তু গাড়ি গড়গড় করে চলবে না, বুঝলেন। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: And then ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
6: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় এক

এমন একটি পেশা আছে যেই পেশার লোকজন ডিগবাজি খেতে পুরোপুরি সিদ্ধ হস্ত, মানে আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তাদের। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। আর ডিগবাজির সঙ্গে যদি কোনো একটি পেশাকে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত করা যায় তাহলে সেই পেশাটি হলো রাজনীতি। আগে হ্যাঁ হ্যাঁ রাজনীতি, মানে রাজনীতিবিদদের ম্যাক্সিমামদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে প্রযোজ্য। তারা মাঝে মধ্যেই ডিগবাজি খেয়ে থাকেন, কখনো এই পার্টিতে কখনো ওই পার্টিতে, কখনো ওই পার্টি থেকে এই পার্টিতে, কখনো এই পার্টি থেকে ওই পার্টিতে, কখনো তিনি যেটা বলেছিলেন সেটা মানছেন না, কখনো যেটা মানছেন সেটা বলেননি, এরকম অদ্ভুত অদ্ভুত ডিগবাজি ক্ষেত্র বিশেষে কেসে তিনি খেয়েই থাকেন। কাজেই বলছিলাম যে এই রাজনীতির ময়দানেও কিন্তু ডিগবাজিটা একটি মাস্ট স্কিল, যদিও সবার ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়, কিন্তু ম্যাক্সিমাম যেটা করে থাকেন সেটা দিয়েই তো ব্যাপারটা ডিফাইন হয়, তাই নয় কি? তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি থাকবে রাজনীতিকে নিয়েই, সরি ডিগবাজিকে নিয়েই। আর একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা একদম ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আর শুধু রাজনীতিবিদদেরই দোষটার দিই কি করে বলুন তো, আমাদের সাধারণ মানুষজন কি কম ডিগবাজি খান? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজিকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে রাজনীতিবিদরা এই ডিগবাজি খেতে সিদ্ধহস্ত, কিন্তু সাধারণ কয়েকজন মানুষকেও আমরা কিন্তু চিনি যারা আমাদের আশেপাশে রয়েছেন, সেটা আপনার আশেপাশেও আছেন, আমার আশেপাশেও রয়েছেন এরকম কয়েকজন, যারা কিনা আপনার সামনে আপনাকে প্রশংসায় একদম বিগলিত করে দেবে, কিন্তু যেই আপনি পেছন ফিরলেন ব্যাস শুরু হয়ে গেল নিন্দামন্দ কুটকচালি, এবং এদেরকে দেখলে মনে হয় যে সত্যি ডিগবাজি জিনিসটা এদের অত্যন্ত ইনফ্যাক্ট সবথেকে প্রিয় খাদ্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ডিগবাজি নিয়ে। এই ডিগবাজি এমন একটা জিনিস যেটা কি না আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয়। তো সেই ডিগবাজি নিয়ে বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আছে যেগুলো কিনা প্রচণ্ড রোমাঞ্চকর। তো সেই রোমাঞ্চকর কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম, ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলা নেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম যেভাবে আপনার পাশে চলতে থাকে ঠিক সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্তুরিয়া রাড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং আমার সঙ্গে রয়েছে এক ঝুলি গান, এবং গানের মাঝখানে মাঝখানে বেশ কিছু কথা বলবো, একটু আড্ডার ছলে ছোটোবেলাটাকে ঝালিয়ে নেব। ঠিক আড্ডার ছলে ছোটোবেলায় যেমন আমাদের পড়াশোনাও ছিল, ঠিক পড়াশোনার ফাঁকে অর্থাৎ অবসর সময় ছিল রবি ঠাকুরের ছোট গল্প।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেকেই আছেন বই পড়তে ভালোবাসেন এবং বই পড়ার মানুষের মধ্যেও কিন্তু ভাগ আছে। যেমন অনেকে নভেল পড়তে ভালোবাসেন, অনেকক্ষণ ধরে যারা ধৈর্য ধরতে পারেন না তারা কিন্তু ছোট গল্প পড়তে ভালোবাসেন, কেউ কেউ আবার কবিতা ভালোবাসেন পড়তে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি সব সময়ের জন্য ছোট গল্প, আর বিশেষ করে এমন একটা ছোট গল্প যার এন্ডিংটা একদম যেমনটা আমি ভাবতে পারি ঠিক সেই রকমই, খুব যে আকাশ কুসুম নয়, ঠিক সেই রকমই ছোট গল্প পড়ে আমি রিলেট করতে পারতাম, যেটা হচ্ছে রবি ঠাকুরের ছোট গল্প। ছোট গল্পের সাথে রবি ঠাকুরের একটা ওতপ্রোত যোগ আছে এবং রবি ঠাকুরের জীবনেও ছোট গল্প কিন্তু ভীষণভাবে একটা কি বলবো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেটা নিয়ে আজকের একটাই কথা হবে।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

RadioBanglanet.com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

ছোট গল্প যখন কথা উঠছে এবং রবি ঠাকুরের ছোট গল্প আসছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনে ছোট গল্পের কখন আবির্ভাব ঘটেছিল সেই কথাও বলা যাক। 1861 সাল থেকে 1941 সাল, এর মাঝখানে প্রায় 94 ছোট গল্প তিনি রচনা করেছেন। এবং যখন রবি ঠাকুরের বয়স মাত্র 16 বছর, সেই সময় ভিখারিণী গল্পটি রচনা করেন। তারপর যখন তার বয়স 23 বছর, তিনি রচনা করেন ঘাটের কথা ও রাজপথের কথা, এই দুটি গল্প। তারপরে তো আমরা সবাই জানি মুকুট এবং আরও অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প তিনি লেখেন, এবং সেটা দর্শকদের মনে বা পাঠকদের মনে যাই বলি না কেন একটা জায়গা করে নেয়।

গল্প শুধুমাত্র যে বই পড়ার ছোট গল্প তা কিন্তু না, অনেকেই কিন্তু ছোট গল্প অবলম্বনে অনেক সিনেমা বানিয়েছেন এবং এই সিনেমাগুলো কিন্তু অনেকটা জনপ্রিয় হয়েছে। সেই জন্যই আগের আড্ডার মানে আড্ডার যে শুরুটার সময়টা আমি বলছিলাম যে দর্শক এবং পাঠক তাদের দুজনের কাছে কিন্তু রবি ঠাকুরের ছোট গল্পের একটা আলাদাই তাৎপর্য আছে। যদি আমি বলি যে ওই যে রবি ঠাকুরের ওই ছোট গল্পটা যেটা হচ্ছে পোস্টমাস্টার, এবং এই পোস্টমাস্টার গল্পটা যদি আপনি পড়েন আপনি কিন্তু আকাশ কুসুম ভাববেন না। আমাদের জীবনের বা আমাদের চলতি পথে যেমনটা আমরা ভিজুয়ালাইজ করি ঠিক সেই রকমই কিন্তু গল্পটা। আর আশা করি আমার মনে হয় যে আজকের আটাটা যখন ছোট গল্প নিয়ে হচ্ছে তাই আমার প্রিয় ছোট গল্প সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো, এবং তার সাথে সাথে আপনার কী কী প্রিয় ছোট গল্প রয়েছে রবি ঠাকুরের ছোট গল্প সেটা নিয়েও আড্ডা হবে আজকের।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ভাষণ কোথাও আবার একটু শাসন তোমার চিঠির কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন।

রবি ঠাকুর এবং ছোট গল্প, তার ঝুলিতে যে কত ছোট গল্প আছে এবং সেই ছোট গল্প কতটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যে সে কতটা সমৃদ্ধ করেছে তা নয়, সেটা সিনেমা জগতেও কতটা সমৃদ্ধ করেছে সেটা আমরা কিন্তু বড় বড় পরিচালকদের হাতে যখন রবি ঠাকুরের ছোট গল্প সিনেমার আকারে আমরা দেখেছি বা তার উপন্যাস দেখেছি তখন আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি সাজাই পোস্টমাস্টার, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ছুটি ও কাবুলিওয়ালা, তাহলে আপনি কোনটাকে কোনটাকে পরপর রাখবেন? আমার কাছে সব সময়ের জন্য কাবুলিওয়ালা কিন্তু আগেই থাকবে, কারণ ছোটবেলা বড়বেলা মিলিয়ে এই গল্পের সাথে কোনো কিছু তুলনা হয় বলে মনে হয় না। এবং এই যে এমন একটা ফল বিক্রেতার গল্প, যিনি একটি কলকাতায় অল্প বয়সী মেয়ের সাথে একটি আলাদাই সম্পর্ক তৈরি করেন, আমার মনে হয় সেই যে মিষ্টি সম্পর্কটা, একটা অসমবয়সী বন্ধুত্বের গল্প, সেটা নিয়ে একটা আলাদা ইমোশন রয়েছে বাঙালির, তাই জন্য আমি বেছে নিলাম কাবুলিওয়ালাকে। এবং আপনার কাছে প্রিয় ছোট গল্প কি সেটা জানার জন্য অপেক্ষায় রইলাম, আর তার সাথে সাথে ভালোবাসায় অবশ্যই থাকলাম। ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই আড্ডাটা যেহেতু স্পেশাল, কেন স্পেশাল বলুন তো, তার কারণ হচ্ছে আমাদের ফেসটাকে ঠিক রাখতে হবে, মানে আমাদের ত্বককে খুব ভালো রাখতে হবে। আর তার পাশাপাশি আরও কয়েকটা জিনিসকে যত্নে রাখার কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের সচরাচর বোনেরা দিদিরা মায়েরা কাকিমারা করেন না, কিন্তু আজকের পর অবশ্যই সেগুলো নিয়েও আপনারা ভাবেন। কারণ সোনার গয়নার কদর বেশি এবং সোনাকে যত্নেও রাখতে হয়, কিন্তু রূপোর গয়না, হ্যাঁ, তাকেও যত্নে রাখতে পারবেন খুব সহজে। তার কয়েকটা কৌশলও আপনাদের বলে দেবো এই শোয়ের শেষের দিকে। তাহলে এখন যেটা বলবো, প্রথম ত্বকের একটা খুব গুরুত্বপূর্ণ ফলের কথা বলবো, যে ফলটার মাধ্যমে কিন্তু ত্বক তরতাজা থাকতে বাধ্য। মুখের চামড়ার ভাঁজ পড়া ও পিগমেন্টেশনের সমাধানে আপেল কিন্তু খুব কার্যকরী একটি ফল। হ্যাঁ, আপেল, শুষ্ক ত্বকের জন্য অর্ধেক আপেল বেটে তাতে হাফ চামচ লেবুর রস, ব্যাস সামান্য শশার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে 20 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে, আর্দ্রতা বজায় থাকবে আর ত্বক কোমল হয়ে উঠবে। এরকম আরও কয়েকটা টিপস আজকের এই এক ঘন্টার আড্ডায় আছে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গান শুনে আমরা ফিরে এসে আড্ডা জারি থাকবে, যত্নে থাকার রহস্য।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যত্নে থাকার রহস্য নিয়ে। তো আঙুর আর লিচুর কথা আবার একটু বলবো, কারণ ত্বককে ভালো রাখতে আমাদের এর জুড়ি মেলাভার। লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, বীজ ছাড়িয়ে চটকে তাতে মেশান মধু আর লেবুর রস, ব্যাস সারা মুখে মেখে রাখুন বেশি নয় 15-20 মিনিট। বড়ি রেখা থেকে ট্যান এবং ত্বকের শুষ্কতা কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে, এটা কিন্তু গ্যারেন্টেড। আর আঙুরের কথা বলবো, হ্যাঁ আঙুরের রসে আছে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড এবং এটি ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। আধ কাপ ওটস বা কর্নমিল, আধ কাপ দই ও সঙ্গে 1-4 কাপ আঙুরের রস ভালোভাবে মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দিন। মুখে লাগিয়ে 2 মিনিট ধরে আলতু হাতে ঘষলে কিন্তু ত্বকের ময়লা এবং মৃত কোষ

উঠে আসবে, গ্যারেন্টেড এটাও। সঙ্গে থাকুন, আরও কিছু বলবো, তাই এখন সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেওয়ার, যারপর শুনবো, তারপর ফিরে এসে বাকি কথা, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ত্বকের আড্ডা নিয়ে আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, যত্নে থাকার রহস্য। ত্বক নিয়ে কথা চলছে, এবার একটু লেবুর কথা বলি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং অসম রং ঠিক করতে লেবু কিন্তু ভীষণ উপকারী। একটি লেবু অর্ধেক করে কেটে প্রতিদিন হাতের কোনোই ও তার সঙ্গে হাঁটুর কালো দাগের উপর হালকাভাবে ঘষলে কালচে দাগ কিন্তু নিমিষে দূর হয়ে যাবে। পাশাপাশি যদি কারোর ব্রণর সমস্যা বা দাগ হালকা করতেও লেবু কিন্তু সমান উপকারী। তো হ্যান্ডলুম থেকে ঢাকাই মসলিন, ইক্কত অথবা বিষ্ণুপুরী সিল্ক, শাড়ির সঙ্গে রূপুর গয়নার সঙ্গত আপনার সাজকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং গয়না তো শুধুমাত্র কিনলেই হবে না, তার একটা যত্নআত্তি করা চাই। তাই কীভাবে রাখলে বহু বছর পর্যন্ত একই রকম জেলা থাকবে, চলুন এই বিরতির পর আপনাদের সঙ্গে সেইটুকু একটু শেয়ার করে দিই। নিজে যেমন ভালো থাকতে পছন্দ করেন, আপনার সঙ্গে ব্যবহৃত জিনিসগুলো কিন্তু পছন্দ করে সুন্দর করে যত্ন করে রাখাটাও একটা দারুণ কাজ। তাই গয়নাকেও ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের আবার এই স্পেশাল আড্ডা নিয়ে। তো ত্বকের কথা বলেছি, একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার উপর রূপোর গয়না রাখুন। এবার দু চামচ বেকিং সোডা মেশানো ঈষৎ উষ্ণ জল তার উপর ঢালুন। আধ ঘন্টা ভেজে রাখার পরে আলতো হাতে গয়না পরিষ্কার করে দিন। পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন, দেখবেন গয়নার হারানো উজ্জ্বলতা আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই যুগ আপনার প্রিয় গয়না সেটাকে আপনি খুব যত্নে কীভাবে রাখতে পারবেন, এবং স্পেশালি রূপোর গয়না, আর সেটা নিয়েই এই বাকি সময়টুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক সময়ই রূপোর গয়না মুক্ত এবং অন্যান্য দামি পাথর বসানো থাকে, প্রত্যেকেরই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু গয়না আর ঈষৎউষ্ণ জলে চোবানো যাবে না। সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, টুথপেস্ট ঘষে পরিষ্কার করতে পারেন। তাহলে রূপোর গয়নাকে কীভাবে যত্নে রাখবেন তার কয়েকটা ঝলক আপনাদের দিলাম, বাকি আছে, ফিরে এসে বাকিটা বলবো। এবং এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা net.com। এখন গান।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা যত্নে রাখার রহস্য নিয়ে। তো এবার ত্বকের কথা তো কিছু আগেই বললাম, এবার একটু অন্য একটা বিষয় নিয়ে বলি। পারফিউম, লোশন, হেয়ার সিরাম এগুলো রূপোর রং কালো করে দেয়, তাই প্রতিবার ব্যবহারের পর উপর গয়নাগুলো নরম কাপড় দিয়ে মুছে তারপর তুলে রাখুন। এমনভাবে রাখবেন যাতে সূর্যের আলো থেকে দূরে থাকে। হ্যাঁ, কথা বললাম আপনার রূপোর গহনা নিয়ে, আর রূপোর গহনা কীভাবে যত্নে রাখবেন সেটা আপনাদের শেয়ার করলাম। রূপোর গহনা চকচকে করতে লেবুর কিন্তু জরুরি নেই, আর একটি লেবু কেটে তার মধ্যে লবণ লাগিয়ে গয়নার উপর ঘষে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন নিমেষেই কিন্তু ঝকঝকে হবে। গয়না পরিষ্কার করার জন্য পলিশিং ক্লথ অনলাইনে পাওয়া যায়, বেশিরভাগ ব্র্যান্ড ডিসপোজেবল ও পুনর্ব্যবহারযোগ্য পলিশিং ক্লথ তৈরি করে। তো গয়নার উপর আঙুলের ছাপ, ময়লা, স্ক্র্যাচ, তেলের দাগ দূর করতে কিন্তু সাহায্য করবে, এবং এই রত্নখচিত গয়না থেকে ময়লা বের করতেও কিন্তু পলিশিং ক্লথ ব্যবহার করতে পারে। আমাদের আড্ডা আছে পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকবেন আর শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা নেটওয়ার্ক কম 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। টাটা।

শীতকাল মানে ভরপুর রোম্যান্স। শীত আর রোম্যান্স যেন একে অপরের পরিপূরক, কি তাই তো? ধরুন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে নাইট আউটে বেরিয়েছেন, ভীষণ ঠান্ডা লাগছে, রাস্তার ধারে একটু আগুন পুহিয়ে নিলেন, ইটস আ ডেট। সেই আগুনের তাপে দুজনের মনটা উষ্ণতায় ভরে গেল। শীতের এরকম রোম্যান্টিক ডেটের কথা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। ফিরছি তিনটে গানের পরে।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। রোম্যান্টিক শীতকাল বা শীতের রোম্যান্স নিয়ে আজকে আমরা আড্ডা মারছি। শীতকালের সঙ্গে কিন্তু নিদ্রার একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে ঘুম। মানে শীতকালে যখন আপনি ঘুমোবেন, বিছানার ব্ল্যাঙ্কেট আপনাকে পুরো স্যান্ডউইচ বানিয়ে দেবে, মানে আপনি ঠিক মাঝখানের লেয়ারটা, আর বিছানা আর ব্ল্যাঙ্কেট অনেকটা পাউরুটির দুটো কাভার কি, তাই তো? এই ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। শীতের রোম্যান্স নিয়ে আড্ডা মারছে, চটপট কিছু জানানো থাকলে হোয়াটসঅ্যাপ করুন +447503965712-তে। ফিরছি গানের বিরতির পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীতের মরশুমে বেশ জোর কদমে বিয়ের সিজন হয়, মানে টানা বিয়ে বাড়ি দেখতে পাই এবং প্রচুর মানুষ শীতকালে বিয়ে করে থাকেন। বিয়ে মানে নতুন জীবন, আর নতুন জীবন মানে রোম্যান্সে ভরপুর। তবে বিয়ে বাড়ি বললেই আমার একটা জিনিস ভীষণ মনে পড়ে, সেটা হলো মাটন কিংবা বিরিয়ানির সঙ্গে কবজি ডুবিয়ে রোম্যান্স করা। আপনার কাছে শীতের রোম্যান্স ঠিক কী জানান না আমাকে চটপট +447503965712 আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটোবেলার শীতকালটা খুব মনে পড়ে, মানে সেটা নিয়ে একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের বাগান ছিল বাড়ির, তো শীতকালে যখন ছোট ছিলাম রোদ পোহাতাম, মাদুর বিছিয়ে দাদু ভাইয়ের কাছে গল্প শোনা কিংবা গল্পের বই রিডিং পড়ে দাদু ভাইকে শোনানো আর কমলালেবুর রস খাওয়া, এইটা ছিল ছোটোবেলার একটা নস্টালজিক ঘটনা। এই ঘটনাটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ঘটনা। শীতের রোম্যান্স বলতে ছোটোবেলার বই পড়া আর দাদু ভাইয়ের কাছে গল্প শোনাটা আমার কাছে রোম্যান্টিক, আদুরে এবং স্নেহের একটা ভালোবাসার মুহূর্ত, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে। এতটা

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার্ট সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শীতকাল মানেই প্রিয় সোয়েটার বা শালের সঙ্গে বেশ খানিকক্ষণ আলিঙ্গন করে থাকা, বলাই বাহুল্য ঘণ্টার পর ঘণ্টা। এবং শীতের পোশাকগুলো দারুণ মেমোরেবল ইনসিডেন্ট লকারে বন্দি করে রাখে, কারণ শীতের পোশাক আমরা জেনারেলি সারা বছর পরতে পারি না, তো বছরের একটা নির্দিষ্ট সময়ে পরি এবং তখন যে মেমোরিজটা ক্রিয়েট হয় সেটা তারা লকারে তুলে রাখে, সেটাই আমার কাছে রোম্যান্স। আজকের মতন আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাসুন্দীর সন্ধি বাদে পাঠার বাদে পা, লবঙ্গের বঙ্গ বাদে বলো তো হবে কি এইটা? ছোটবেলা থেকেই এই ধাঁধাটি বোধ হয় অনেকবার শুনেছেন, আর তার উত্তরটাও আপনার জানা। আমি জানি আপনি ঠিক ধরেছেন, উত্তরটা হবে কাঁঠাল। এই কাঁঠাল নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা আমাদের এই প্রিয় ফল, যা আমাদের দেশের ফল, সেই কাঁঠাল নিয়ে কথা বলবো। আমরা এই কাঁঠালের কথা বললেই যেটা মনে হয় সেটা হলো এই যে কাঁঠাল, যেটা একেবারে যাকে বলে সেই কচি থেকে শুরু করে পাকা সব অবস্থাতেই কিন্তু আমরা কাঁঠালকে খেয়ে থাকি। আর তার সঙ্গে এই কাঁঠালের যে শুধু এর মিষ্টতা, তার স্বাদ, তার গন্ধ, সেটাই কিন্তু শুধু নয়, এই কাঁঠালের কিন্তু প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অনেকেই হয়তো কাঁঠালের গন্ধ বলেন তার ভালো লাগে না, কিন্তু যারা কাঁঠাল প্রেমী তাদের কিন্তু আবার সেই গন্ধটাই, সেই কাঁঠালের যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ, সেটাই আকর্ষণ করে। সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বোলাকান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর সেই কাঁঠাল কথা নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে কাঁঠাল নিয়ে কথা বলছি, আমরা কাঁঠাল খেতে তো ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কাঁঠালের কিন্তু বহু পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পুষ্টিগুণ রয়েছে কাঁঠালের মধ্যে। গ্রীষ্মকালীন ফল এই কাঁঠাল খেতে কিন্তু ভারী মজার। আর বাংলাদেশে প্রায় প্রতি ঘরেই এই সময় কিন্তু আম কাঁঠাল আনা হয়, আর সেই সময় সেই কাঁঠাল খাওয়া আর সেই কাঁঠালের গন্ধে রীতিমতো পাড়ার লোকও বুঝতে পেরে যায় যে এই বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে। আর প্রচুর বাড়িতে কাঁঠাল গাছও থাকে, সেখানেই ফলে থাকে বেশ বড় বড় অনেক কাঁঠাল, যেগুলো দেখতেও কিন্তু ভারী মজা লাগে। আর কাঁঠালের মজা হলো শুধু পাকা কাঁঠালই নয়, কাঁচা কাঁঠালও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁঠালের গল্প আর সেই কাঁঠালের যে রান্না, সব মিলিয়ে কিন্তু এক অসাধারণ একটা পদ। বাঙালি বাড়িতে এই এঁচোড় খাওয়ার রীতি কিন্তু রয়েছে, এঁচোড়ের রয়েছে নানা রকমের পদ, যেগুলো সবগুলোই কিন্তু বাঙালির ভীষণ প্রিয়। আমাদের এই কাঁঠালের গল্প জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল এমন একটি ফল যা শুধু পাকা অবস্থায় নয়, কাঁচা অবস্থাতেও কিন্তু খাওয়া হয়। আর সেই কাঁচা কাঁঠাল যাকে আমরা এঁচোড় বলে থাকি, তাকে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। কারণ এই এঁচোড় যখন রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষিয়ে, তখন খেলে অনেকটাই কিন্তু মনে হয় যেন পাঁঠার মাংস খাওয়া হচ্ছে। এই জন্যই অনেকে এঁচোড়কে গাছ পাঁঠা বলে থাকেন। আর এই যে এঁচোড় দিয়ে নানা রকমের পদ বাঙালি বাড়িতে দেখা যায়, সেই বাঙালি হেঁসেলের একটি ভীষণ জনপ্রিয় যেটা এঁচোড়ের পদ, সেটা হলো এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি সত্যি কিন্তু দুর্দান্ত খেতে। আমরা অনেক অনুষ্ঠানেও কিন্তু মেনুতে এই এঁচোড় চিংড়ি এই পদটি দেখতে পাই। আর এঁচোড় দিয়ে যে চপ বানানো হয়, সেই গরম গরম চপ আর তার সঙ্গে মুড়ি মাখা আর তার সঙ্গে গরম গরম চা, ব্যাস আর কিচ্ছু চাই না। সন্ধেবেলার আড্ডা একেবারে জমজমাট। এই যে আমরা জমজমাট আড্ডার কথা বলছি, আমাদের এই আড্ডাও কিন্তু জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্ধ।

গানের ওপারে ফিরে এলাম আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমাদের আজকের পপকর্নে আমাদের কথা হচ্ছে কাঁঠাল নিয়ে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর এই সেই কাঁঠাল যার সঙ্গে বাঙালির এক অদ্ভুত সম্পর্ক। গ্রীষ্মকালীন নানা রকমের ফল রয়েছে, তার মধ্যে কাঁঠাল কিন্তু অন্যতম। আর কাঁঠালের একটা মজা হলো এই কাঁঠাল কাঁচা অবস্থায়, পাকা অবস্থায় সব রকমভাবে খাওয়া হয়, এমন কি কাঁঠালের যে বীজ সেটাও কিন্তু বাঙালি ছাড়েন না। কারণ এই কাঁঠালের বীজও কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার। কারণ এই কাঁঠালের বীজ নানা রকমভাবে খাওয়া হয়, সেটাকে ভাজা অবস্থায় খাওয়া হয়, আবার কাঁঠালের বীজ দিয়ে সবজি রান্না করেও খাওয়া হয়, তরকারির মধ্যে কাঁঠালের বীজ দিয়ে সেইভাবে রান্না করেও কিন্তু বাঙালি খেতে ভীষণ পছন্দ করেন। সব মিলিয়ে কাঁঠাল যাকে বলে আর কি, তার সব কিছু কিছুই যেন ফেলা যায় না। আর কাঁঠাল গাছ, সেই গাছ থেকে যে কাঠ তৈরি হয়, সেই কাঁঠাল কাঠ সেটা দিয়েও কিন্তু আসবাবপত্র তৈরি হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এই কাঁঠাল কথা যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর শেষ হবে না। তবে এখন সময় হয়েছে আমাদের একটু গান শোনার। চলুন শুনে নিই পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের কথা গল্প আড্ডা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আর তার রয়েছে প্রচুর পুষ্টিগুণ, আর খেতে তো মজার বটেই। এই কাঁঠাল নিয়ে নানা রকমের কথা আমাদের হচ্ছে, সেখানে আরেকটা কথা না বললেই কিন্তু নয়, সেটা হলো কাঁঠালের আঠা। কাঁঠাল ছাড়াতে গেলে কিন্তু হাতে আঠা লাগবেই, আর সেই কারণেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আর ওই যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, আমরা সেই গান দিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। আজকের মতো বিদায় নেবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আর যেতে যেতে সেই গান আপনার জন্য।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

একটি যুদ্ধ, আপাতভাবে দেখতে গেলে অল্প ছোট একটি যুদ্ধ, যা খুব বেশিক্ষণ স্থায়ীও হয়নি, কিন্তু সেই যুদ্ধের ফলাফল যে কিভাবে গোটা বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল সে কথা জানলে অবাক হতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব পলাশী যুদ্ধের কথা। টু বি মোর স্পেসিফিক, পলাশী যুদ্ধের পরের কথা, অর্থাৎ পলাশীর পরে ঠিক কি ঘটনা ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল তাদের চরিত্রদের সঙ্গে বিশ্ব রাজনীতিতে এবং অবশ্যই বিশ্ব অর্থনীতিতে, সে কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীকালেই বিভিন্ন জায়গায় নবাবেরা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে বাংলা। বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, যিনি কিনা রীতিমতন দাপটের সঙ্গে প্রায় স্বাধীনভাবেই নবাবি শুরু করে দেন। আর তারপরে যখন ভারতে ব্রিটিশেরা আসেন, তখন তারা এরকমই একটি সুযোগ খুঁজছিলেন, যখন কিনা তারা বিভিন্ন প্রান্ত থেকে ভারতের সীমানা দখল করার চেষ্টা শুরু করে দেন। আর তার মধ্যে সর্বাধিক প্রাধান্য পায় হচ্ছে বাংলা। আর এই বাংলায় ব্রিটিশেরা একটি ফরমান আদায় করেন, সেই ফরমানের নাম ছিল ফারুকশিয়ারের ফরমান, যেখানে তারা প্রায় বিনা শুল্কে বিজনেস করতে শুরু করেন। আর সেখানেই চরম বিরোধ বাধে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে, আর তারই ফলশ্রুতি দাঁড়ায় পলাশির যুদ্ধ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশি যুদ্ধ এবং পলাশি যুদ্ধের পরের কিছু কথা। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে পলাশি যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল সেরকমই বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পলাশির যুদ্ধে যে সিরাজউদ্দৌলা হেরে যাবেন এটা কেউই ভাবেননি। তার কারণ হচ্ছে সিরাজের যত সৈন্য ছিল ব্রিটিশের সৈন্য তার অর্ধেকও ছিল না, তথাপি সিরাজ হেরে গিয়েছিল। তার কারণ অবশ্যই মীরজাফর, সিরাজউদ্দৌলার সেনাপতি, যার আন্ডারে ছিল সিরাজের অধিকাংশ সৈন্য। কিন্তু তিনি যুদ্ধে নামেননি, তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন যে কিভাবে সিরাজ ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পলাশির যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল তাই নিয়ে। তো পলাশি যুদ্ধের ঠিক পরেই যে ঘটনাটি ঘটে সেটি হলো সিরাজ বন্দী হয়। ইনফ্যাক্ট সিরাজ সেই যুদ্ধের পরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাকে বন্দী করা হয় এবং মিরন অর্থাৎ মীরজাফরের হাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মিরন তাকে হত্যা করেন। এই কথাও চারিদিকে প্রচলিত। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে পলাশির পরে কি ঘটেছিল তাই নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়ে আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

স্বপ্ন ভরা লাগে যে নামাও এইগুলি কাঁধে তুলে না আমার স্বপ্ন ভরা লাগে যে নামাও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ।

পলাশি যুদ্ধের আগে কয়েকজন রীতিমতন মিটিং করে সিরাজের বিরুদ্ধে একটি চক্রান্তের দল তৈরি করেছিলেন। তার মধ্যে ছিলেন মীরজাফর, যার কথা একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, তার ছাড়া ছিলেন ঘাসেটি বেগম, যিনি মীরজাফরের আপন পিসি, আবার তারই সঙ্গে ছিলেন উমিচাঁদ এবং অবশ্যই আরও একজন, যিনি কিনা কিংবদন্তি সুলভ, তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র। তো পলাশির পরে যখন সিরাজউদ্দৌলা গদিচ্যুত হন, সেই সময় কিন্তু পলাশির এবং বাংলার নবাব হিসেবে সিংহাসনে অভিষেক ঘটে মীরজাফরের। কিন্তু মীরজাফরকে কোনো মতেই বাংলার নবাব বা স্বাধীন নবাব বলা যায় না। তার কারণ, মীরজাফর ছিলেন বেসিক্যালি ইংরেজদের হাতের পুতুল। ইংরেজরা সেই নবাবী আমল অর্থাৎ মীরজাফরের সময় থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন, অর্থাৎ তারা কালেক্ট করতেন ট্যাক্স, আর সাম্রাজ্যের বা রাজ্যের অ্যাকচুয়ালি শাসনভার ছিল, যদিও ঠিক পুরোপুরি স্বাধীন নয়, তাদের আন্ডারেই শাসনভারের মুখ ছিলেন মীরজাফর। এইভাবেই হাতের পুতুল হয়ে যায় মীরজাফর। তো রেডিও বাংলানেট.কমে আজকে পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ঘসেটি বেগম, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার আপন পিসি, কিন্তু তিনি ছিলেন সিরাজের ঘোর বিরোধী। তার কারণ হিসেবে বলা যায় যে ঘসেটি বেগম ভেবেছিলেন যে সিংহাসনে তিনি আসীন হতে না পারলেও তিনি আরও অনেক বেশি গুরুত্ব পাবেন। তার কারণ ঘসেটি বেগম তিনি ছিলেন অত্যন্ত বিদুষী একজন মহিলা, কিন্তু সিরাজ গদিতে বসার পর তিনি তার কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। ফলত তিনি চেয়েছিলেন যেভাবেই হোক সিরাজকে গতিচ্যুত করতে। সেই সুযোগও চলে আসে পলাশীর যুদ্ধের পর, সিরাজ গদিচ্যুত হন।

ছিল ঘসেটি বেগমের পলাশির পরে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির যুদ্ধের পরে ঠিক কী ঘটনা ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নবাবি, যেটা কিনা পলাশি যুদ্ধের পরেও এই বাংলায় প্রতিষ্ঠিত ছিল। আর ব্রিটিশরা বসিয়েছিলেন সিংহাসনে মীরজাফরকে, কিন্তু তাকে ঠিক নবাবি বলা যায় না, কারণ তার অবস্থা ছিল একটা ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশির পরের কথা, অর্থাৎ পলাশি যুদ্ধের পরে ঠিক কি কি ঘটেছিল। তো যে কথা বলছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে মীরজাফর আসলে ব্রিটিশদের হাতের পুতুল ছিলেন, কিন্তু এই বাংলার রাজকোষের অবস্থা ঠিক কি হয়েছিল জানেন কি? পলাশি যুদ্ধের পরে যুদ্ধের খরচ হিসেবে ব্রিটিশার্সরা 17 মিলিয়ন টাকা নিয়ে যায় সেই সময়, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে। আর তারপরে রাজকোষের যা হাল হয়ে গিয়েছিল সেটা একটি ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পলাশির পরে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

পলাশির পরে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরে কিন্তু আরও একটি শব্দ বাংলা অভিধানে ঢুকে যায়। সেই শব্দটির নাম হলো মীরজাফর। মীরজাফর হিসেবে চিহ্নিত করা হতে থাকে অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি সমস্ত অর্থকে, অর্থাৎ মীরজাফরের অর্থ হয়ে যায় অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো মীরজাফর তো নবাবি হিসেবে বাংলার সিংহাসনে বসেন, অর্থাৎ নবাব হিসেবে তাকে বাংলার সিংহাসনে বসান ব্রিটিশার্সরা, কিন্তু কিছুদিন পরে তাকে সিংহাসনচ্যুত করে ফেলেন ব্রিটিশরাই, আর তার জায়গায় তার জামাতা, অর্থাৎ তার জামাই মীর কাসেমকে বসান সিংহাসনে। কিন্তু সেটা কিন্তু ব্রিটিশদের পক্ষে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। কেন সেই ভুল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মীরজাফরকে সরিয়ে মীর কাসেম অর্থাৎ মীরজাফরের জামাইকে নতুন নবাব নিযুক্ত করেন ব্রিটিশার্সরা। কিন্তু সেটা হয়ে গিয়েছিল একটা বড় ভুল ব্রিটিশার্সদের কাছে। তার কারণ, মীর কাসেম ছিলেন অনেক বেশি স্বাধীন চেতা। তিনি মীরজাফরের মতন মুখ বুঝে ব্রিটিশদের যাবতীয় অন্যায় আবদার মেনে নেননি। তিনি ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন এবং ঠিক পলাশির যুদ্ধের আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সিরাজের সঙ্গে ব্রিটিশদের, ঠিক সেরকমই অনুরূপ একটি সিচুয়েশন তৈরি হয় মীর কাসেমের সঙ্গে ব্রিটিশার্সদের। মীর কাসেম অযোধ্যার নবাব এবং আরও কিছু দেশীয় রাজাদের নিয়ে একটি ফ্রন্ট গঠন করেন এবং সেই ফ্রন্টের সঙ্গে পলাশি যুদ্ধের 7 বছর পরে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয় ব্রিটিশার্সদের, যা বক্সারের যুদ্ধ নামেও খ্যাত। এবং সেই বক্সারের যুদ্ধে আলটিমেটলি পতন হয় সেই ফ্রন্টের এবং মীর কাসেমের। মীর কাসেম যুদ্ধেই নিহত হন এবং মীর জাফরকে আবার ব্রিটিশার্সরা বাংলার নবাবের পদে বসিয়ে দেন এবং শুরু হয় এক অভূতপূর্ব বিশ্ব ইতিহাসের শাসন ব্যবস্থার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পলাশির পরে ভারতবর্ষে অফিসিয়ালি ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। কিন্তু সেটা যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পলাশির পরে গোটা পৃথিবী জুড়েই যে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয় তার একটি ভিত তৈরি হয়ে যায়। তার কারণ পলাশির পরে যে কথা বলছিলাম যে 17 মিলিয়ন টাকা তৎকালীন 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশার্সরা নিয়ে যান নিজের দেশে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ব্রিটিশার্সদের হাই রেটে ট্যাক্স তোলা। ইনফ্যাক্ট পলাশির পরে লুটে নিয়ে যাওয়া টাকা থেকেই কিন্তু ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে তৈরি হয় শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা পরবর্তীকালে ব্রিটিশদের সারা পৃথিবীময় ছড়িয়ে পড়তে এবং সাম্রাজ্য তৈরি করতে প্রভূত পরিমাণে সাহায্য করেছিল। ফলে পলাশির একটা যুদ্ধ, ছোট সেই যুদ্ধের ফলশ্রুতিতে একটি গোটা বিশ্বের ইতিহাসই পাল্টে গিয়েছিল। এরকমই তাৎপর্যপূর্ণ পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের পরের ঘটনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পলাশির যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আরও এক কিংবদন্তির নাম, যাকে আমরা রসিক রাজা হিসেবে চিনি, গোপাল ভাঁড়। এখন ভাবছেন তো যে গোপাল ভাঁড়ের সঙ্গে কি করে পলাশির যুদ্ধের ব্যাপারটা জড়িত থাকে? তার কারণ হলো, পলাশি যুদ্ধের আগে সিরাজের বিরুদ্ধে যে চক্রান্তের একটি দল তৈরি হয়েছিল, চক্রান্তকারীদের একটি দল, তার মধ্যে অন্যতম ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র, যার সভা বিদূষক ছিলেন গোপাল ভাঁড় বা পরামর্শদাতাও ছিলেন গোপাল ভাঁড়। কিন্তু গোপাল ভাঁড় কিন্তু কখনো রাজি হননি এই চক্রান্তকারীদের দলে মহারাজ কৃষ্ণচন্দ্র থাকুক। তিনি তার বিরোধিতাও করেছিলেন, কিন্তু কখনো রাজি হননি এই চক্রান্তকারীদের দলে মহারাজ কৃষ্ণচন্দ্র থাকুক। তিনি তার বিরোধিতাও করেছিলেন।

রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পড়াশির পরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: www.bangalane.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মেঘের মঞ্চে বৃষ্টির গল্প, ভেজা শহর, ভেজা মন আর সুরের আশ্রয়। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি সুভায়ন। আজকের এই বিশেষ পর্ব, হ্যাঁ, কোনো সাধারণ বর্ষার পর্ব নিয়ে নয়। এ যেন জানলার কাছে জমে থাকা কয়েক ফোঁটা পুরনো স্মৃতি। বৃষ্টি নামলে খেয়াল করেছেন সময়ের শব্দ একটু নরম হয়ে আসে? হ্যাঁ, শহরটা কেমন যেন ঝিমিয়ে যায়। ব্যস্ত মানুষও হঠাৎ জানলার দিকে তাকায়, আর তার মন কখনো পুরনো কোনো নাম মনে করার অজুহাত খুঁজে পায়। বৃষ্টির গন্ধের একটা অদ্ভুত নাম আছে, পেট্রিকল। শুকনো মাটিতে বৃষ্টি পড়লে যে মাটির গন্ধ ওঠে, সেটাই এই আশ্চর্য সুবাস। হ্যাঁ, শব্দটি 1964 সালে খুব সম্ভবত গবেষক ইজাবেল বিয়ার ও রিচার্ড থমাস ব্যবহার করেন। আসুন না এই শব্দেই মিশে যাই, আজ মেঘের হাত ধরে সুরে সুরে একটু ভিজে নেওয়া যাক। কারণ বাংলা সংস্কৃতিতে বর্ষা মানে বর্ষাকাল অত্যন্ত আবেগের উদ্দীপনার একটা ঋতু।

গরম ও দাবদাহের পর এই ঋতু প্রকৃতিকে সজীব করে তোলে। দেখুন না, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গীতবিতানে প্রকৃতি পর্যায়ের জন্য 112টি বর্ষার গান রচনা করেছিলেন। বাংলা পঞ্জিকার তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিনটি বাংলাদেশে বর্ষা উৎসব বা বর্ষা বন্দনা হিসেবে ঘটা করে পালিত হয়। এই উৎসবে নারীরা ঐতিহ্যবাহী নীল শাড়ি পরেন। বর্ষার আগমনী বার্তা ও সৌন্দর্যের প্রতীক হল সুগন্ধযুক্ত কদম ফুলের মতন। বৃষ্টির দিনে বাঙালির রসনা তৃপ্তিতে খিচুড়ি, ইলিশ ভাজা ও ডিম ভাজার ঝুরি মেলা ভার। তাহলে আর দেরি কোথায়, আমরা কি একটু সেই বর্ষার ঘনঘটা ঢুকে পড়তে পারি না? শুনতে থাকুন আড্ডা জাংশনে। আজ মন হয়তো বা নিরুদ্দেশ, কিন্তু বর্ষাতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের এখনকার লাইফ মানে আজকে জীবনটা বড় দ্রুত, ডেলিভারি তাড়াতাড়ি, রিপ্লাই তাড়াতাড়ি, ভালোবাসা যেন সিন আর টাইপিং এর মধ্যেই কোথাও যেন আটকে গেছে। কিন্তু বৃষ্টি বলে একটু ধীরে চলো, জানালার কাঁচ থেকে বেয়ে যাওয়া জল যেন ধীরে ধীরে নামে, তেমনই জীবনের কিছু অনুভূতিও অনুভবও ধীরে নামলেই সুন্দর লাগে। একটা অদ্ভুত ব্যাপার জানেন, বৃষ্টি কখনো শুধু ওয়েদার নয়, একটা মুড চেঞ্জার। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা কিন্তু বৃষ্টিকে বারবার ইমোশন, রোম্যান্স, লংগিংনেস, হার্টব্রেক সব কিছুর মেটাফর হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। অনেক সময় বৃষ্টি নিজেই সিনের একটা চরিত্র হয়ে ওঠে। তাই আজ যদি মন একটু থমকে যায়, তাকে থমকাতে দিন, থামতে দিন, হয়তো সে থামার ভেতরেই জীবনের আসল সুর লুকিয়ে আছে। আর এই কথা বলতে বলতেই মনে পড়ে যায় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাতে তার চলচ্চিত্রে পথের পাঁচালীতে বৃষ্টির দৃশ্য এক দৃষ্টান্ত তৈরি করেছিল, অত্যন্ত ভারী ও প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছিল। কারণ বাংলা সাহিত্যে বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়, রানী ছাড়া রাজ্য কি কখনো হয়?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সকাল একই বৃষ্টি, কিন্তু প্রত্যেকের কাছে তার মানে আলাদা। কারণ কারো কাছে বৃষ্টি মানে প্রথম প্রেমের ভেজা দুপুর, কারো কাছে শেষ দেখা হওয়া রাস্তা, কারো কাছে একলা ঘরে চায়ের কাপ আর নিজের সঙ্গে কথা বলা। বৃষ্টি আসলে বড়ই ডেমোক্রেটিক। সে ধনী গরিব শহর গ্রাম একলা প্রেমিক কাউকে আলাদা করে দেখে না, সবাইকেই সমান হয়ে ভেজায়। আর বাঙালির কাছে বর্ষা মানে রবীন্দ্রনাথের সুরে আলাদা এক রাজ্য। রবীন্দ্রসঙ্গীতের বর্ষা পর্বে মেঘ বাদল একাকিত্ব প্রেম ও অপেক্ষার অনুভব বার বার ফিরে এসেছে, যার জন্যে আলাদা করে মনসুন কালেকশনসও তৈরি হয়েছে। আর বৃষ্টির উৎসবে চোখের নেশা ক্রমশ গভীর হতে থাকে। দৈনন্দিন রুটিন ধীরে ধীরে বদলে যাচ্ছে, রাস্তায় মানুষের মধ্যে ভালোবাসা ডানা মারছে, কোথাও এক ব্যক্তিগত কোমলতা উপুড় হয়ে পড়ে আছে। ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে আমরা প্রথম শিখেছিলাম যে দেওয়া মানে মেঘ হতে পারে। সেই মেঘ হতে পারে বিকেলের বা রাতের, যখন মেঘ আর জাঁকজমক বৃষ্টি নিয়ে আসে, তখন তারা নিশ্চয়ই তোমাকে মাঠ সমতল আর শহরের কোলাহল পেরিয়ে কোনো ছবিতে ভরা গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, কবি ইন্দ্রনীল ঘোষের সেই চিরন্তন কথায় বলি, হে ঈশ্বর তুমি তো উপরে আসোনি, তাই বৃষ্টি যেন অনন্তকাল ধরেই পড়েই চলল।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আড্ডা জংশনে রেডিও বাংলাদেশ ডট কমে ফিরলাম আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন। মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে বৃষ্টির বর্ণনা? একদিনে ঘনীভূত বর্ষা নামিল, হু হু পূবে হাওয়া, খানা ডোবা সব হই হই করিতেছে, পথে ঘাটে এক হাঁটু জল, দিনরাত শোনো বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। পথের পাঁচালী নিয়ে আলোচনা করতে করতে কখন যেন বিষাদের ছোঁয়া আমাদের মনে লেগে যায়। দুর্গারের পৃথিবী ছেড়ে চলে যাওয়া, অপুর সত্যিকারের একাকিত্বের প্রথম স্বাদ, কি অনায়াসে সত্যজিৎ রায় এই সব কিছু পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বাংলা সিনেমায় আমরা বৃষ্টিকে নানা মেজাজ ও রূপে দেখেছি। পথের পাঁচালীতে বৃষ্টির গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। বৃষ্টি দুর্গাকে ভিজিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করিয়েছে, সে যেন দৃশ্যে কীভাবে আকর্ষিত হয়ে ভিজে যাচ্ছে দর্শকের মনের পৃথিবীটা। সেই দৃশ্যের জন্য পণ্ডিত রবিশঙ্করের দেশ রাগটি বেছে নিয়েছিলেন মানিকবাবু, হ্যাঁ সত্যজিৎ রায়। সম্ভবত বাংলা সাহিত্য ও সিনেমার আবেগের মধ্যে এটা অনিবার্যই ছিল যে দুর্গার যৌবনের মৃত্যু এক আকস্মিক বর্ষণের সঙ্গেই ঘটবে। একইভাবে অবিস্মরণীয় হলো ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবির সেই দৃশ্যটি, যেখানে নিতাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তার ভাই তার পেছনে দাঁড়িয়ে আছে, সেদিনও মুষলধারায় বৃষ্টি হয়েছিল। এটা কি নিতার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল, নাকি কোনো কিছু সমাপ্তি? বৃষ্টি এমনই সব সিনেমাটিক প্রশ্ন নিয়ে এসেছিল। এই প্রশ্নগুলো আপনার কাছে ছেড়ে দিলাম। ফিরব কয়েকটা গানের পর।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

শুধু কবিগুরু রবীন্দ্রনাথ নন, প্রায় প্রত্যেকেই বর্ষা আর বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। কবিগুরুর বর্ষার দিনে কবিতায় লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়। তবে ছোটবেলায় পড়া একটা কবিতায় আষাঢ় এবং বর্ষাকে আরও বেশি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্ষায় কখনো খুঁজেছেন গভীরতা, কখনো রোমান্টিকতা, কোথাও বা বর্ষার প্রকৃতির ছবি কখনো এঁকেছেন, যেমন তার আষাঢ় কবিতায়, নীল দবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরঝর, আয়ুষের ক্ষেত জলে ভরভর, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আর তারাও ঘরের বাইরে বেরোবেন না, আটটা জাংশন ছেড়ে যাবেন না। বৃষ্টি একটা অদ্ভুত মনের থেরাপি, যার কোনো প্রেসক্রিপশন লাগে না, অথচ যে কথা মুখে বলা যায় না বৃষ্টি সেটাকেই ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ইউজ করে। যে কান্না লুকিয়ে রাখা যায় না বৃষ্টির দিনে সেটাই ধরা পড়ে না, কারণ তখনও আকাশ কাঁদছে। আর জানেন, এই রেন স্মেল তৈরি হয়ে মাটির ভিতরে থাকা কম্পাউন্ডস, প্ল্যান্ট অয়েলস, জিওস্পিন অ্যান্ড রেইনড্রপসের অ্যারোসোল এফেক্ট সব মিলিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের নস্টালজিয়া এক কথায় বলতে গেলে। তার পেছনেও রয়েছে এক সুন্দর সায়েন্স। তাই যদি আজ মন একটু ভিজে যায়, ভয় পাবেন না, সব ভেজা মানেই দুর্বলতা নয়, কিছু ভেজা মানে ভিতরটা পরিষ্কার হয়ে ওঠে। শুনতে থাকুন আটা জাংশন, আজই ঝরো ঝরো মুখরো বাদল দিনে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন। শ্রোতা বন্ধু, একটা প্রশ্ন, সবচেয়ে রোমান্টিক মোমেন্ট কোনটা? ক্যান্ডেল লাইট ডিনার, লং ড্রাইভ, পারফেক্ট প্রপোজাল, নাকি একটা ছাতা, দুজন মানুষ আর বৃষ্টির অজুহাতে একটু কাছাকাছি আসা? সিনেমাতে আমরা বৃষ্টিকে বারবার রোম্যান্স এবং লংইংনেসের পাওয়ারফুল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করতে দেখেছি। কখনো ভালোবাসার ছাতা ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, কখনো একটা রেইনকোট হার্টব্রেককে ডায়লগ ছাড়াই বোঝায়। কিন্তু বাস্তবে ভালোবাসা আরও সিম্পল। কেউ জিজ্ঞেস করছে, ভিজে গেলে ঠান্ডা লাগবে না তো? আর এই ছোট্ট প্রশ্নের মধ্যেই অনেক বড় ভালোবাসা লুকিয়ে থাকছে। ভালোবাসার রূপ রস দিয়ে মোড়ানো বর্ষা বাংলায় আসে ঋতুচক্রের আবর্তে, তার অপেক্ষা যেন যুগ যুগ ধরে চলে আসছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম রুমঝুম নূপুর পড়ানো শব্দ বাঙালির অন্তরে বহমান। যুগ যুগ ধরে বর্ষা আর বৃষ্টির বিলাসে গা ভাসিয়ে দেওয়া বাঙালি বরণ করে নিয়েছে তার হৃদয় বর্ষাকে। আর এই লুকিয়ে থাকা ভালোবাসাই যেন চিৎকার করে বলে

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে,

ভারতবর্ষে যে বৃষ্টি নামে তা বিশ্বে অন্য কোথাও হয় না। এদেশে বৃষ্টি বর্ষার সাথে অন্য কোনো দেশের বৃষ্টির তুলনাই হয় না। এদেশে বৃষ্টি হয়েই তা শেষ হয়ে যায় না, বৃষ্টিতে বর্ষা আসে, বৃষ্টিতে বর্ষা আসে। বৃষ্টি ছাড়া বর্ষা যেন অসম্পূর্ণ এক ঋতু, আবার বর্ষা আসলে বৃষ্টি চাই চাই। বর্ষায় কবি কলমে কবিতা হয়, লেখকের গল্প হয়, আবার গায়কের কণ্ঠে গানও হয়। এই হলো আমাদের বর্ষা, হাজার বছরে বাঙালির সাংস্কৃতিক জীবনের সাথে কীভাবে মিশে আছে বর্ষা। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও অনেকেই গুণগান করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনও তার কবিতায় বর্ষার রূপ বৈচিত্র্য বর্ণনা করেছেন। তার কথায়, আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়াবন পথে স্বপন বনিছে ছল ছল জলধারে, কাহার জিহারি কদম্ব শাখে নিঝুম নিরালায় ছোট্ট ছোট্ট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়। কবিতার সম্পূর্ণ অংশেই তিনি টেনে এনেছেন বাংলার পল্লীগায় বর্ষার সময় প্রকৃতির বর্ণনা। কদম ফুল বর্ষার সময় এক অবিচ্ছেদ্য অংশ। বর্ষা এলেই মানুষ এক অজানা ভালোবাসাকে সাড়া দেয়। তাই তো ঋতুরাজ বসন্তের চেয়ে অনেকেই বর্ষাকে ভালোবাসার সমার্থক বলে মনে করেন। পাহাড় ঘেঁষে যে নদীর জন্ম হয় বর্ষায়, সেই নদী পায় গতি, তারই স্রোতে মিশে হয় গান ও কবিতা। বর্ষার অনন্ত ধারা বাংলার বুকে হাজার হাজার বছর ধরে চলছে। সে দেশে যবে বাদলও ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাকি হে সেথা, বাজে না সে বাঁশি নদীর তীরে। হ্যাঁ, এ আমার আপনার কথা নয়, এ আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা বর্ষার প্রশংসা করে। ভারতবর্ষে বর্ষা ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে বর্ষায় হওয়া বৃষ্টি তার এক অন্য সময় বৃষ্টির সঙ্গে বেশ পার্থক্য আছে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বর্ষাকাল ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়। তবে প্রচণ্ড গ্রীষ্মে খরতমে পড়তে থাকা প্রাণ প্রকৃতিকে বাঁচাতে যখন গায়ে কাদামাটি মেখে বলে আল্লাহ মেঘ দে পানি দে, ঘোর বাদলের দিনে যখনই অজান্তেই মন গেয়ে ওঠে পাগলা হাবার বাদল দিনে, তখন কোন সুদূরে মন হারিয়ে যায় নিজেই বোঝা যায় না। বৃষ্টি প্রিয় বাঙালি অথবা বাংলায় সৃষ্টি মুখরতা চিরকালের সম্পর্ক গাথা। বৃষ্টি আমাদের একটা বড় শিক্ষা দেয়, বড় ঝড় শব্দ করে আসে না, সব শক্তি লাউড হয় না, কখনো কখনো নরম হাওয়াটাই সবচেয়ে বেশি বড় সাহস, যাকে বলে জেন্টল ব্রিজ অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য উইন্ড। মেঘ জমে, বৃষ্টি নামে, তারপর আকাশ পরিষ্কার হয়, জীবনও কি তাই? ঠিক তাই নয় কি? ভিতরে জমে থাকা কথাগুলো, আবেগ, অভিমান একদিন না একদিন ঝরে পড়তেই হয়। তাই সেই লেসনটা খুব ইম্পর্টেন্ট, খুব সিম্পল, স্লো ডাউন, ফিল মোর, লিভ ডিপার। কারণ যে মানুষটা বৃষ্টির শব্দ শুনতে পারে সে নিজের ভিতরের নিরবতাও অনুভব করতে পারে। সে বিশ্বাস নেই একটা গান মনের মধ্যে গুনগুন করছে, তবে সেই গানটা কিন্তু নয়, তারই একই সুর, সেই সুর, সেই গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। একটা প্রশ্ন কিন্তু মাথায় বারবার করে ফিরে ফিরে আসছে, এই যে যখন আমাদের মনের মধ্যে কালো মেঘ বাসা বাঁধে তখন আমরাও কি সেভাবে ট্যাকল করতে পারি? একটা ইমোশনাল অ্যাংজাইটি, একটা স্ট্রেস, একটা এমটিনেস যখন আমরা ফিল করি, ঠিক তখনই তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর। এই বৃষ্টির কাছে আমাদের অনেক ঋণ, যে আমাদের শিখিয়েছে কখনো ভিজতে হয়, কখনো ধুয়ে যেতে হয়, কখনো থেমে যেতে হয়। বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্ক থেকে উত্তর পাওয়া যায় না, সব অপেক্ষা শেষ হয় না, সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবু হ্যাঁ, তবু একটা গান, একটা সন্ধ্যা, একটা ভিজে বাতাস মানুষকে আবার বাঁচতে শেখায়। ভারতীয় শ্রোতাদের কাছে শুধু সিজনাল প্লেলিস্ট নয়, এগুলো একটা নস্টালজিয়া, একটা লাভ, একটা বিলংগিংনেস এবং রিনিউয়ালের ইমোশনাল আর্কাইভ হয়ে উঠছে। তাই আজ শব্দে নয়, হ্যাঁ সুরে, একটা ভেজা নিঃশ্বাসে থাকলো বৃষ্টির প্রতি, বর্ষার প্রতি কৃতজ্ঞতা।

প্রিয় বন্ধু, ফিরলাম আমি শুভান, আপনারই আড্ডা বিভূষণ বন্ধু আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। হ্যাঁ, বৃষ্টি তো থামবেই, রাস্তাও শুকিয়ে যাবে, ছাতা ভাঁজ হয়ে থাকবে, কিন্তু আজকের এই ভেজা সময়টা হয়তো কোথাও না কোথাও থেকে যাবে। কোনো পুরনো মানুষ মনে পড়লে, কোনো অসহায়ত্ব কথা বুকের ভেতরে নাড়া দিয়ে উঠলে, কোনো হারিয়ে যাওয়া দুপুর হঠাৎ জানালায় দাঁড়িয়ে গেলে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ সব স্মৃতি কষ্ট দিতে আসে না, কিছু স্মৃতি আসে মনটাকে একটু মানুষ করে দিতে। আজকের আড্ডা জাংশন যদি আপনার মনটাকে একটুও ভিজিয়ে থাকে, তাহলে এই বর্ষা সার্থক। মনে রাখবেন, সব সৃষ্টি, সব বৃষ্টি শুধু জল নয়, কিছু বৃষ্টি হয় অপেক্ষা, কিছু বৃষ্টি হয় ভালোবাসা, কিছু বৃষ্টি হয় নিজের কাছে ফিরে আসা। ঠিক যেমন আমি আপনি ফিরে আসি প্রতি সপ্তাহে এই শনিবার দিন আড্ডা জাংশন। তাই অন দ্যাট নোট বিদায় নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, মন ভিজিয়ে রাখবেন, আর সঙ্গে থাকবেন আড্ডা আর গানে গানে রেডিও বাংলা নেট ডট কমে। আড্ডা জাংশন কিন্তু আপনারই অপেক্ষায় থাকছে, আর আমিও থাকবো। বর্ষা থাকুক জানালায়, আর গান থাকুক আমাদের হৃদয়, তাই তো?

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: টুপুর বৃষ্টি ঝড়।

একটি যুদ্ধ, আপাতভাবে দেখতে গেলে অল্প ছোট একটি যুদ্ধ, যা খুব বেশিক্ষণ স্থায়ীও হয়নি, কিন্তু সেই যুদ্ধের ফলাফল যে কিভাবে গোটা বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল সে কথা জানলে অবাক হতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব পলাশী যুদ্ধের কথা। টু বি মোর স্পেসিফিক, পলাশী যুদ্ধের পরের কথা, অর্থাৎ পলাশীর পরে ঠিক কি ঘটনা ঘটেছিল, তাদের চরিত্রদের সঙ্গে বিশ্ব রাজনীতিতে এবং অবশ্যই বিশ্ব অর্থনীতিতে, সে কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীকালেই বিভিন্ন জায়গায় নবাবেরা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে বাংলা। বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, যিনি কিনা রীতিমতন দাপটের সঙ্গে প্রায় স্বাধীনভাবেই নবাবি শুরু করে দেন। আর তারপরে যখন ভারতে ব্রিটিশেরা আসেন, তখন তারা এরকমই একটি সুযোগ খুঁজছিলেন, যখন কিনা তারা বিভিন্ন প্রান্ত থেকে ভারতের সীমানা দখল করার চেষ্টা শুরু করে দেন। আর তার মধ্যে সর্বাধিক প্রাধান্য পায় হচ্ছে বাংলা। আর এই বাংলায় ব্রিটিশেরা একটি ফরমান আদায় করেন, সেই ফরমানের নাম ছিল ফারুকশিয়ারের ফরমান, যেখানে তারা প্রায় বিনা শুল্কে বিজনেস করতে শুরু করেন। আর সেখানেই চরম বিরোধ বাধে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে, আর তারই ফলশ্রুতি দাঁড়ায় পলাশির যুদ্ধ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশি যুদ্ধ এবং পলাশি যুদ্ধের পরের কিছু কথা। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে পলাশি যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল সেরকমই বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পলাশির যুদ্ধে যে সিরাজউদ্দৌলা হেরে যাবেন এটা কেউই ভাবেননি। তার কারণ হচ্ছে, সিরাজের যত সৈন্য ছিল ব্রিটিশের সৈন্য তার অর্ধেকও ছিল না, তথাপি সিরাজ হেরে গিয়েছিল। তার কারণ অবশ্যই মীরজাফর, সিরাজউদ্দৌলার সেনাপতি, যার আন্ডারে ছিল সিরাজের অধিকাংশ সৈন্য। কিন্তু তিনি যুদ্ধে নামেননি, তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন যে কিভাবে সিরাজ ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পলাশির যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল তাই নিয়ে। তো পলাশি যুদ্ধের ঠিক পরেই যে ঘটনাটি ঘটে সেটি হলো সিরাজ বন্দি হয়। ইনফ্যাক্ট সিরাজ সেই যুদ্ধের পরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাকে বন্দি করা হয় এবং মিরন অর্থাৎ মীরজাফরের হাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মিরন তাকে হত্যা করেন। এই কথাও চারিদিকে প্রচলিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে পলাশির পরে কি ঘটেছিল তাই নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক, যার ও প্রান্তে এই বিষয় নিয়ে আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

পলাশী যুদ্ধের আগে কয়েকজন রীতিমতন মিটিং করে সিরাজের বিরুদ্ধে একটি চক্রান্তের দল তৈরি করেছিলেন। তার মধ্যে ছিলেন মীরজাফর, যার কথা একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, তাছাড়া ছিলেন ঘাসেটি বেগম, যিনি মীরজাফরের আপন পিসি, আবার তারই সঙ্গে ছিলেন উমিচাঁদ এবং অবশ্যই আরও একজন, যিনি কিনা কিংবদন্তি সুলভ, তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র। তো পলাশির পরে যখন সিরাজউদ্দৌলা গদিচ্যুত হন, সেই সময় কিন্তু পলাশির এবং বাংলার নবাব হিসেবে সিংহাসনে অভিষেক ঘটে মীরজাফরের। কিন্তু মীরজাফরকে কোনো মতেই বাংলার নবাব বা স্বাধীন নবাব বলা যায় না। তার কারণ, মীরজাফর ছিলেন বেসিক্যালি ইংরেজদের হাতের পুতুল। ইংরেজরা সেই নবাবি আমল অর্থাৎ মীরজাফরের সময় থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন, অর্থাৎ তারা কালেক্ট করতেন ট্যাক্স, আর সাম্রাজ্যের বা রাজ্যের অ্যাকচুয়ালি শাসনভার ছিল, যদিও ঠিক পুরোপুরি স্বাধীন নয়, তাদের আন্ডারেই শাসনভারের মুখ ছিলেন মীরজাফর। এইভাবেই হাতের পুতুল হয়ে যায় মীরজাফর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ঘসেটি বেগম, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার আপন পিসি, কিন্তু তিনি ছিলেন সিরাজের ঘোর বিরোধী। তার কারণ হিসেবে বলা যায় যে ঘসেটি বেগম ভেবেছিলেন যে সিংহাসনে তিনি আসীন হতে না পারলেও তিনি আরও অনেক বেশি গুরুত্ব পাবেন। তার কারণ ঘসেটি বেগম তিনি ছিলেন অত্যন্ত বিদুষী একজন মহিলা, কিন্তু সিরাজ গদিতে বসার পর তিনি তার কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। ফলত তিনি চেয়েছিলেন যেভাবেই হোক সিরাজকে গতিচ্যুত করতে। সেই সুযোগও চলে আসে পলাশীর যুদ্ধের পর, সিরাজ গদিচ্যুত হন। কিন্তু ঘসেটি বেগমের ঠিক কি হয়েছিল? না, ঘসেটি বেগম তার কাঙ্ক্ষিত গুরুত্ব তখনও পাননি। ইনফ্যাক্ট তারপরে তাকে নির্বাসিত করা হয় ঢাকায়। এবং এটাও জনমুখে প্রচারিত যে ঢাকায় বাংলাদেশে পদ্মা নদীতে তার বজরা ডুবিয়ে তাকে হত্যা করা হয়। এই ফল হয়েছিল ঘসেটি বেগমের পলাশীর পরে, অর্থাৎ পলাশীর যুদ্ধের পরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশীর যুদ্ধের পরে ঠিক কী ঘটনা ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নবাবী, যেটা কিনা পলাশি যুদ্ধের পরেও এই বাংলায় প্রতিষ্ঠিত ছিল। আর ব্রিটিশরা বসিয়েছিলেন সিংহাসনে মীরজাফরকে, কিন্তু তাকে ঠিক নবাবী বলা যায় না, কারণ তার অবস্থা ছিল একটা ছোটখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশির পরের কথা, অর্থাৎ পলাশি যুদ্ধের পরে ঠিক কি কি ঘটেছিল। তো যে কথা বলছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে মীরজাফর আসলে ব্রিটিশদের হাতের পুতুল ছিলেন, কিন্তু এই বাংলার রাজকোষের অবস্থা ঠিক কি হয়েছিল জানেন কি? পলাশি যুদ্ধের পরে যুদ্ধের খরচ হিসেবে ব্রিটিশার্সরা 17 মিলিয়ন টাকা নিয়ে যায় সেই সময়, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে। আর তারপরে রাজকোষের যা হাল হয়ে গিয়েছিল সেটা একটি ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পলাশির পরে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

পলাশির পরে অর্থাৎ পলাশির যুদ্ধের পরে কিন্তু আরও একটি শব্দ বাংলা অভিধানে ঢুকে যায়। সেই শব্দটির নাম হলো মীরজাফর। মীরজাফর হিসেবে চিহ্নিত করা হতে থাকে অকৃতজ্ঞ, বেঈমান ইত্যাদি সমস্ত অর্থকে। অর্থাৎ মীরজাফরের অর্থ হয়ে যায় অকৃতজ্ঞ, বেঈমান ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো মীরজাফর তো নবাবী হিসেবে বাংলার সিংহাসনে বসেন, অর্থাৎ নবাব হিসেবে তাকে বাংলার সিংহাসনে বসান ব্রিটিশার্সরা। কিন্তু কিছুদিন পরে তাকে সিংহাসনচ্যুত করে ফেলেন ব্রিটিশরাই, আর তার জায়গায় তার জামাতা অর্থাৎ তার জামাই মীর কাসেমকে বসান সিংহাসনে। কিন্তু সেটা কিন্তু ব্রিটিশদের পক্ষে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। কেন সেই ভুল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মীরজাফরকে সরিয়ে মীর কাসেম অর্থাৎ মীরজাফরের জামাইকে নতুন নবাব নিযুক্ত করেন ব্রিটিশার্সরা। কিন্তু সেটা হয়ে গিয়েছিল একটা বড় ভুল ব্রিটিশার্সদের কাছে। তার কারণ, মীর কাসেম ছিলেন অনেক বেশি স্বাধীন চেতা। তিনি মীরজাফরের মতন মুখ বুঝে ব্রিটিশদের যাবতীয় অন্যায় আবদার মেনে নেননি। তিনি ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন এবং ঠিক পলাশির যুদ্ধের আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সিরাজের সঙ্গে ব্রিটিশদের, ঠিক সেরকমই অনুরূপ একটি সিচুয়েশন তৈরি হয় মীর কাসেমের সঙ্গে ব্রিটিশার্সদের। মীর কাসেম অযোধ্যার নবাব এবং আরও কিছু দেশীয় রাজাদের নিয়ে একটি ফ্রন্ট গঠন করেন এবং সেই ফ্রন্টের সঙ্গে পলাশি যুদ্ধের 7 বছর পরে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয় ব্রিটিশার্সদের, যা বক্সারের যুদ্ধ নামেও খ্যাত। এবং সেই বক্সারের যুদ্ধে আলটিমেটলি পতন হয় সেই ফ্রন্টের এবং মীর কাসেমের। মীর কাসেম যুদ্ধেই নিহত হন এবং মীর জাফরকে আবার ব্রিটিশার্সরা বাংলার নবাবের পদে বসিয়ে দেন এবং শুরু হয় এক অভূতপূর্ব বিশ্ব ইতিহাসের শাসন ব্যবস্থার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পলাশির পরে ভারতবর্ষে অফিসিয়ালি ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। কিন্তু সেটা যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পলাশির পরে গোটা পৃথিবী জুড়েই যে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয় তার একটি ভিত তৈরি হয়ে যায়। তার কারণ পলাশির পরে যে কথা বলছিলাম যে 17 মিলিয়ন টাকা তৎকালীন 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশার্সরা নিয়ে যান নিজের দেশে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ব্রিটিশার্সদের হাই রেটে ট্যাক্স তোলা। ইনফ্যাক্ট পলাশির পরে লুটে নিয়ে যাওয়া টাকা থেকেই কিন্তু ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে তৈরি হয় শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা পরবর্তীকালে ব্রিটিশদের সারা পৃথিবীময় ছড়িয়ে পড়তে এবং সাম্রাজ্য তৈরি করতে প্রভূত পরিমাণে সাহায্য করেছিল। ফলে পলাশির একটা যুদ্ধ, ছোট সেই যুদ্ধের ফলশ্রুতিতে একটি গোটা বিশ্বের ইতিহাসই পাল্টে গিয়েছিল। এরকমই তাৎপর্যপূর্ণ পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের পরের ঘটনা। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

পলাশির যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আরও এক কিংবদন্তির নাম, যাকে আমরা রসিক রাজা হিসেবে চিনি, গোপাল ভাঁড়। এখন ভাবছেন তো যে গোপাল ভাঁড়ের সঙ্গে কি করে পলাশির যুদ্ধের ব্যাপারটা জড়িত থাকে? তার কারণ হলো, পলাশি যুদ্ধের আগে সিরাজের বিরুদ্ধে যে চক্রান্তের একটি দল তৈরি হয়েছিল, চক্রান্তকারীদের একটি দল, তার মধ্যে অন্যতম ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র, যার সভা বিদূষক ছিলেন গোপাল ভাঁড় বা পরামর্শদাতাও ছিলেন গোপাল ভাঁড়। কিন্তু গোপাল ভাঁড় কিন্তু কখনো রাজি হননি এই চক্রান্তকারীদের দলে মহারাজ কৃষ্ণচন্দ্র থাকুক। তিনি তার বিরোধিতাও করেছিলেন, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র শোনেননি। পলাশি যুদ্ধের পরে যখন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা পায়, সেই সময় গোপাল ভাঁড় কোনোদিন কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান এবং তার খোঁজ আর কোনো দিন মেলেনি, এই কথাই জানা যায় লোকমুখে। এটাও ঘটেছিল পলাশির পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, সেরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: একদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.lovedesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মেঘের মঞ্চে বৃষ্টির গল্প, ভেজা শহর, ভেজা মন আর সুরের আশ্রয়। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি সুভায়ন। আজকের এই বিশেষ পর্ব, হ্যাঁ, কোনো সাধারণ বর্ষার পর্ব নিয়ে নয়। এ যেন জানলার কাছে জমে থাকা কয়েক ফোঁটা পুরনো স্মৃতি। বৃষ্টি নামলে খেয়াল করেছেন সময়ের শব্দ একটু নরম হয়ে আসে? হ্যাঁ, শহরটা কেমন যেন ঝিমিয়ে যায়। ব্যস্ত মানুষও হঠাৎ জানলার দিকে তাকায়, আর তার মন কখনো পুরনো কোনো নাম মনে করার অজুহাত খুঁজে পায়। বৃষ্টির গন্ধের একটা অদ্ভুত নাম আছে, পেট্রিকল। শুকনো মাটিতে বৃষ্টি পড়লে যে মাটির গন্ধ ওঠে, সেটাই এই আশ্চর্য সুবাস। হ্যাঁ, শব্দটি 1964 সালে খুব সম্ভবত গবেষক ইজাবেল বিয়ার ও রিচার্ড থমাস ব্যবহার করেন। আসুন না এই শব্দেই মিশে যাই, আজ মেঘের হাত ধরে সুরে সুরে একটু ভিজে নেওয়া যাক। কারণ বাংলা সংস্কৃতিতে বর্ষা মানে বর্ষাকাল অত্যন্ত আবেগের উদ্দীপনা একটা ঋতু। গরম ও দাবদাহের পর এই ঋতু প্রকৃতিকে সজীব করে তোলে। দেখুন না, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গীতবিতানে প্রকৃতি পর্যায়ের জন্য 112 বর্ষার গান রচনা করেছিলেন। বাংলা পঞ্জিকার তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিনটি বাংলাদেশে বর্ষা উৎসব বা বর্ষা বন্দনা হিসেবে ঘটা করে পালিত হয়। এই উৎসবে নারীরা ঐতিহ্যবাহী নীল শাড়ি পরেন। বর্ষার আগমনী বার্তা ও সৌন্দর্যের প্রতীক হল সুগন্ধযুক্ত কদম ফুলের মতন। বৃষ্টির দিনে বাঙালির রসনা তৃপ্তিতে খিচুড়ি, ইলিশ ভাজা ও ডিম ভাজার ঝুড়ি মেলা ভার। তাহলে আর দেরি কোথায়, আমরা কি একটু সেই বর্ষার ঘনঘটায় ঢুকে পড়তে পারি না? শুনতে থাকুন আড্ডা জাংশনে। আজ মন হয়তো বা নিরুদ্দেশ, কিন্তু বর্ষাতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের এখনকার লাইফ মানে আজকে জীবনটা বড় দ্রুত, ডেলিভারি তাড়াতাড়ি, রিপ্লাই তাড়াতাড়ি, ভালোবাসা যেন সিন আর টাইপিংয়ের মধ্যেই কোথাও যেন আটকে গেছে। কিন্তু বৃষ্টি বলে একটু ধীরে চলো, জানালার কাঁচ থেকে বেয়ে যাওয়া জল যেন ধীরে ধীরে নামে, তেমনই জীবনের কিছু অনুভূতিও অনুভবও ধীরে নামলেই সুন্দর লাগে। একটা অদ্ভুত ব্যাপার জানেন, বৃষ্টি কখনো শুধু ওয়েদার নয়, একটা মুড চেঞ্জার। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা কিন্তু বৃষ্টিকে বারবার ইমোশন, রোম্যান্স, লংগিংনেস, হার্টব্রেক সব কিছুর মেটাফর হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। অনেক সময় বৃষ্টি নিজেই সিনের একটা চরিত্র হয়ে ওঠে। তাই আজ যদি মন একটু থমকে যায়, তাকে থমকাতে দিন, থামতে দিন, হয়তো সে থামার ভেতরেই জীবনের আসল সুর লুকিয়ে আছে। আর এই কথা বলতে বলতেই মনে পড়ে যায় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাতে তার চলচ্চিত্রে পথের পাঁচালীতে বৃষ্টির দৃশ্য এক দৃষ্টান্ত তৈরি করেছিল, অত্যন্ত ভারী ও প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছিল। কারণ বাংলা সাহিত্যে বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়, রানী ছাড়া রাজ্য কি কখনো হয়?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সকাল একই বৃষ্টি, কিন্তু প্রত্যেকের কাছে তার মানে আলাদা। কারণ কারো কাছে বৃষ্টি মানে প্রথম প্রেমের ভেজা দুপুর, কারো কাছে শেষ দেখা হওয়া রাস্তা, কারো কাছে একলা ঘরে চায়ের কাপ আর নিজের সঙ্গে কথা বলা। বৃষ্টি আসলে বড়ই ডেমোক্রেটিক। সে ধনী গরিব শহর গ্রাম একলা প্রেমী কাউকে আলাদা করে দেখে না, সবাইকেই সমানভাবে ভেজায়। আর বাঙালির কাছে বর্ষা মানে রবীন্দ্রনাথের সুরে আলাদা এক রাজ্য। রবীন্দ্রসঙ্গীতের বর্ষা পর্বে মেঘ, বাদল, একাকিত্ব, প্রেম ও অপেক্ষার অনুভব বার বার ফিরে এসেছে, যার জন্যে আলাদা করে মনসুন কালেকশনসও তৈরি হয়েছে। আর বৃষ্টির উৎসবে চোখের নেশা ক্রমশ গভীর হতে থাকে। দৈনন্দিন রুটিন ধীরে ধীরে বদলে যাচ্ছে, রাস্তায় মানুষের মধ্যে ভালোবাসা ডানা বাঁধছে, কোথাও এক ব্যক্তিগত কোমলতা উপুড় হয়ে পড়ে আছে। ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে আমরা প্রথম শিখেছিলাম যে দেওয়া মানে মেঘ হতে পারে। সেই মেঘ হতে পারে বিকেলের বা রাতের, যখন মেঘ আর জাঁকজমক বৃষ্টি নিয়ে আসে, তখন তারা নিশ্চয়ই তোমাকে মাঠ, সমতল আর শহরের কোলাহল পেরিয়ে কোনো ছবিতে ভরা গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, কবি ইন্দ্রনীল ঘোষের সেই চিরন্তন কথায় বলি, হে ঈশ্বর, তুমি তো উপরে আসনি, তাই বৃষ্টি যেন অনন্তকাল ধরেই পড়েই চলল।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আড্ডা জাংশনে রেডিও বাংলানের ডটকমে ফিরলাম আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন। মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে বৃষ্টির বর্ণনা? একদিনে ঘনীভূত বর্ষা নামিল, হু হু পূবে হাওয়া, খানা ডোবা সব হই হই করিতেছে, পথে ঘাটে এক হাঁটু জল, দিনরাত শোনো বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। পথের পাঁচালী নিয়ে আলোচনা করতে করতে কখন যেন বিষাদের ছোঁয়া আমাদের মনে লেগে যায়। দুর্গারের পৃথিবী ছেড়ে চলে যাওয়া, অপুর সত্যিকারের একাকিত্বের প্রথম স্বাদ, কি অনায়াসে সত্যজিৎ রায় এই সব কিছু পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বাংলা সিনেমায় আমরা বৃষ্টিকে নানা মেজাজ ও রূপে দেখেছি। পথের পাঁচালীতে বৃষ্টির গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। বৃষ্টি দুর্গাকে ভিজিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, সে যেন দৃশ্যে কীভাবে আকর্ষিত হয়ে ভিজে যাচ্ছে দর্শকের মনের পৃথিবীটা। সেই দৃশ্যের জন্য পণ্ডিত রবিশঙ্করের দেশ রাগটি বেছে নিয়েছিলেন মানিকবাবু, হ্যাঁ সত্যজিৎ রায়। সম্ভবত বাংলা সাহিত্য ও সিনেমার আবেগের মধ্যে এটা অনিবার্যই ছিল যে দুর্গার যৌবনের মৃত্যু এক আকস্মিক বর্ষণের সঙ্গেই ঘটবে। একইভাবে অবিস্মরণীয় হলো ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবির সেই দৃশ্যটি, যেখানে নিতাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তার ভাই তার পেছনে দাঁড়িয়ে আছে, সেদিনও মুষলধারায় বৃষ্টি হয়েছিল। এটা কি নিতার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল, নাকি কোনো কিছুর সমাপ্তি? বৃষ্টি এমনই সব সিনেমাটিক প্রশ্ন নিয়ে এসেছিল। এই প্রশ্নগুলো আপনার কাছে ছেড়ে দিলাম। ফিরব কয়েকটা গানের পর।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

শুধু কবিগুরু রবীন্দ্রনাথ নন, প্রায় প্রত্যেকেই বর্ষা আর বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। কবিগুরুর বর্ষার দিনে কবিতায় লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমসায়। তবে ছোটবেলায় পড়া একটা কবিতায় আষাঢ় এবং বর্ষাকে আরও বেশি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্ষায় কখনো খুঁজেছেন গভীরতা, কখনো রোমান্টিকতা, কোথাও বা বর্ষার প্রকৃতির ছবি কখনো এঁকেছেন, যেমন তার আষাঢ় কবিতায়, নীল দবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরঝর, আয়ুষের ক্ষেত জলে ভরভর, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আর তারাও ঘরের বাইরে বেরোবেন না, আটটা জাংশন ছেড়ে যাবেন না। বৃষ্টি একটা অদ্ভুত মনের থেরাপি, যার কোনো প্রেসক্রিপশন লাগে না, অথচ যে কথা মুখে বলা যায় না বৃষ্টি সেটাকেই ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ইউজ করে। যে কান্না লুকিয়ে রাখা যায় না বৃষ্টির দিনে সেটাই ধরা পড়ে না, কারণ তখনও আকাশ কাঁদছে। আর জানেন, এই রেন স্মেল তৈরি হয়ে মাটির ভিতরে থাকা কম্পাউন্ডস, প্ল্যান্ট অয়েলস, জিওস্পিন অ্যান্ড রেইনড্রপসের অ্যারোসোল এফেক্ট সব মিলিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের নস্টালজিয়া এক কথায় বলতে গেলে। তার পেছনেও রয়েছে এক সুন্দর সায়েন্স। তাই যদি আজ মন একটু ভিজে যায়, ভয় পাবেন না, সব ভেজা মানেই দুর্বলতা নয়, কিছু ভেজা মানে ভিতরটা পরিষ্কার হয়ে ওঠা। শুনতে থাকুন আটা জাংশন, আজই ঝরঝর মুখর বাদল দিনে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ওয়াইফ পারফেক্ট প্রপোজাল নাকি একটা ছাতা দুজন মানুষ আর বৃষ্টির অজুহাতে একটু কাছাকাছি আসা। সিনেমাতে আমরা বৃষ্টিকে বারবার রোম্যান্স এবং লংগিংনেসের পাওয়ারফুল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করতে দেখেছি। কখনো ভালোবাসার ছাতা ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, কখনো একটা রেইনকোট হার্টব্রেককে ডায়ালগ ছাড়াই বোঝায়। কিন্তু বাস্তবে ভালোবাসা আরও সিম্পল। কেউ জিজ্ঞেস করছে, ভিজে গেলে ঠান্ডা লাগবে না তো? আর এই ছোট্ট প্রশ্নের মধ্যেই অনেক বড় ভালোবাসা লুকিয়ে থাকছে। ভালোবাসার রূপ রস দিয়ে মোড়ানো বর্ষা বাংলায় আসে ঋতুচক্রের আবর্তে, তার অপেক্ষা যেন যুগ যুগ ধরে চলে আসছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম রুমঝুম নূপুর পড়ানো শব্দ বাঙালির অন্তরে বহমান। যুগ যুগ ধরে বর্ষা আর বৃষ্টির বিলাসে গা ভাসিয়ে দেওয়া বাঙালি বরণ করে নিয়েছে তার হৃদয় বর্ষাকে। আর এই লুকিয়ে থাকা ভালোবাসাই যেন চিৎকার করে বলে উঠে,

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে,

ভারতবর্ষে যে বৃষ্টি নামে তা বিশ্বে অন্য কোথাও হয় না। এদেশে বৃষ্টি বর্ষার সাথে অন্য কোনো দেশের বৃষ্টির তুলনাই হয় না। এদেশে বৃষ্টি হয়েই তা শেষ হয়ে যায় না, বৃষ্টিতে বর্ষা আসে, বৃষ্টিতে বর্ষা আসে। বৃষ্টি ছাড়া বর্ষা যেন অসম্পূর্ণ এক ঋতু, আবার বর্ষা আসলে বৃষ্টি চাই চাই। বর্ষায় কবি কলমে কবিতা হয়, লেখকের গল্প হয়, আবার গায়কের কণ্ঠে গানও হয়। এই হলো আমাদের বর্ষা, হাজার বছরে বাঙালির সাংস্কৃতিক জীবনের সাথে কীভাবে মিশে আছে বর্ষা। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও অনেকেই গুণগান করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনও তার কবিতায় বর্ষার রূপ বৈচিত্র্য বর্ণনা করেছেন। তার কথায়, আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়াবন পথে স্বপন বনিছে ছলো ছলো জলধারে, কাহার জিহারি কদম্ব শাখে নিঝুম নিরালায় ছোট্ট ছোট্ট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়। কবিতার সম্পূর্ণ অংশেই তিনি টেনে এনেছেন বাংলার পল্লী গায়ে বর্ষার সময় প্রকৃতির বর্ণনা। কদম ফুল বর্ষার সময় এক অবিচ্ছেদ্য অংশ। বর্ষা এলেই মানুষ এক অজানা ভালোবাসাকে সাড়া দেয়। তাই তো ঋতুরাজ বসন্তের চেয়ে অনেকেই বর্ষাকে ভালোবাসার সমার্থক বলে মনে করেন। পাহাড় ঘেঁষে যে নদীর জন্ম হয়, বর্ষায় সেই নদী পায় গতি, তারই স্রোতে মিশে হয় গান ও কবিতা। বর্ষার অনন্ত ধারা বাংলার বুকে হাজার হাজার বছর ধরে চলছে। সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাকি হে সেথা, বাজে না সে বাঁশি নদীর তীরে। হ্যাঁ, এ আমার আপনার কথা নয়, এ আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা বর্ষার প্রশংসা করে। ভারতবর্ষে বর্ষা ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে বর্ষায় হওয়া বৃষ্টি তার এক অন্য সময় বৃষ্টির সঙ্গে বেশ পার্থক্য আছে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বর্ষাকাল ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়। তবে প্রচণ্ড গ্রীষ্মে খরতাপে পড়তে থাকা প্রাণ প্রকৃতিকে বাঁচাতে যখন গায়ে কাদামাটি মেখে বলে আল্লাহ মেঘ দে পানি দে, ঘোর বাদলের দিনে যখনই অজান্তেই মন গেয়ে ওঠে পাগলা হাবার বাদল দিনে, তখন কোন সুদূরে মন হারিয়ে যায় নিজেই বোঝা যায় না। বৃষ্টি প্রিয় বাঙালি অথবা বাংলায় সৃষ্টি মুখরতা চিরকালের সম্পর্ক গাথা। বৃষ্টি আমাদের একটা বড় শিক্ষা দেয়, বড় ঝড় শব্দ করে আসে না, সব শক্তি লাউড হয় না, কখনো কখনো নরম হাওয়াটাই সবচেয়ে বেশি বড় সাহস, যাকে বলে জেন্টল ব্রিজ অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য উইন্ড। মেঘ জমে, বৃষ্টি নামে, তারপর আকাশ পরিষ্কার হয়। জীবনও কি তাই? ঠিক তাই নয় কি? ভিতরে জমে থাকা কথাগুলো, আবেগ, অভিমান একদিন না একদিন ঝরে পড়তেই হয়। তাই সেই লেসনটা খুব ইম্পর্টেন্ট, খুব সিম্পল। স্লো ডাউন, ফিল মোর, লিভ ডিপার। কারণ যে মানুষটা বৃষ্টির শব্দ শুনতে পারে, সে নিজের ভিতরের নিরবতাও অনুভব করতে পারে। সে বিশ্বাস নেই একটা গান মনের মধ্যে গুনগুন করছে, তবে সেই গানটা কিন্তু নয়, তারই একই সুর, সেই সুর, সেই গান কিন্তু রেম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। একটা প্রশ্ন কিন্তু মাথায় বারবার করে ফিরে ফিরে আসছে, এই যে যখন আমাদের মনের মধ্যে কালো মেঘ বাসা বাঁধে, তখন আমরাও কি সেভাবে ট্যাকেল করতে পারি? একটা ইমোশনাল অ্যাংজাইটি, একটা স্ট্রেস, একটা এমটিনেস যখন আমরা ফিল করি, ঠিক তখনই
1: তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর।
0: বৃষ্টির কাছে আমাদের অনেক ঋণ, যে আমাদের শিখিয়েছে কখনো ভিজতে হয়, কখনো ধুয়ে যেতে হয়, কখনো থেমে যেতে হয়। বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্ক থেকে উত্তর পাওয়া যায় না, সব অপেক্ষা শেষ হয় না, সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবুও, হ্যাঁ তবুও, একটা গান, একটা সন্ধ্যা, একটা ভিজে বাতাস মানুষকে আবার বাঁচতে শেখায়। ভারতীয় শ্রোতাদের কাছে শুধু সিজনাল প্লেলিস্ট নয়, এগুলো একটা নস্টালজিয়া, একটা লাভ, একটা বিলংগিংনেস এবং রিনিউয়ালের ইমোশনাল আর্কাইভ হয়ে উঠছে। তাই আজ শব্দে নয়, হ্যাঁ সুরে, একটা ভেজা নিঃশ্বাসে থাকলো বৃষ্টির প্রতি, বর্ষার প্রতি কৃতজ্ঞতা।

প্রিয় বন্ধু, ফিরলাম আমি সুভান, আপনারই আড্ডা বিভূষণ বন্ধু আড্ডা জাংশনে, রেডিও বাংলা নেট ডট কমে। হ্যাঁ, বৃষ্টি তো থামবেই, রাস্তাও শুকিয়ে যাবে, ছাতা ভাঁজ হয়ে থাকবে, কিন্তু আজকের এই ভেজা সময়টা হয়তো কোথাও না কোথাও থেকে যাবে। কোনো পুরনো মানুষ মনে পড়লে, কোনো অসহায়ত কথা বুকের ভেতরে নাড়া দিয়ে উঠলে, কোনো হারিয়ে যাওয়া দুপুর হঠাৎ জানালায় দাঁড়িয়ে গেলে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ সব স্মৃতি কষ্ট দিতে আসে না, কিছু স্মৃতি আসে মনটাকে একটু মানুষ করে দিতে। আজকের আড্ডা জাংশন যদি আপনার মনটাকে একটুও ভিজিয়ে থাকে, তাহলে এই বর্ষা সার্থক। মনে রাখবেন, সব সৃষ্টি, সব বৃষ্টি শুধু জল নয়, কিছু বৃষ্টি হয় অপেক্ষা, কিছু বৃষ্টি হয় ভালোবাসা, কিছু বৃষ্টি হয় নিজের কাছে ফিরে আসা। ঠিক যেমন আমি আপনি ফিরে আসি প্রতি সপ্তাহে এই শনিবার দিন আড্ডা জাংশন। তাই অন দ্যাট নোট বিদায় নিচ্ছি আমি সুভায়ন। ভালো থাকবেন, মন ভিজিয়ে রাখবেন, আর সঙ্গে থাকবেন আড্ডা আর গানে গানে রেডিও বাংলা নেট ডট কমে। আড্ডা জাংশন কিন্তু আপনারই অপেক্ষায় থাকছে, আর আমিও থাকবো। বর্ষা থাকুক জানালায়, আর গান থাকুক আমাদের হৃদয়, তাই তো?

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটি যুদ্ধ, আপাতভাবে দেখতে গেলে অল্প ছোট একটি যুদ্ধ, যা খুব বেশিক্ষণ স্থায়ীও হয়নি, কিন্তু সেই যুদ্ধের ফলাফল যে কিভাবে গোটা বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল সে কথা জানলে অবাক হতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব পলাশি যুদ্ধের কথা। টু বি মোর স্পেসিফিক, পলাশি যুদ্ধের পরের কথা, অর্থাৎ পলাশির পরে ঠিক কি ঘটনা ঘটেছিল, তাদের চরিত্রদের সঙ্গে বিশ্ব রাজনীতিতে এবং অবশ্যই বিশ্ব অর্থনীতিতে, সে কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীকালেই বিভিন্ন জায়গায় নবাবেরা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে বাংলা। বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, যিনি কিনা রীতিমতন দাপটের সঙ্গে প্রায় স্বাধীনভাবেই নবাবি শুরু করে দেন। আর তারপরে যখন ভারতে ব্রিটিশেরা আসেন, তখন তারা এরকমই একটি সুযোগ খুঁজছিলেন, যখন কিনা তারা বিভিন্ন প্রান্ত থেকে ভারতের সীমানা দখল করার চেষ্টা শুরু করে দেন। আর তার মধ্যে সর্বাধিক প্রাধান্য পায় হচ্ছে বাংলা। আর এই বাংলায় ব্রিটিশেরা একটি ফরমান আদায় করেন, সেই ফরমানের নাম ছিল ফারুকশিয়ারের ফরমান, যেখানে তারা প্রায় বিনা শুল্কে বিজনেস করতে শুরু করেন। আর সেখানেই চরম বিরোধ বাধে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে, আর তারই ফলশ্রুতি দাঁড়ায় পলাশির যুদ্ধ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশি যুদ্ধ এবং পলাশি যুদ্ধের পরের কিছু কথা। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে পলাশি যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল সেরকমই বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পলাশির যুদ্ধে যে সিরাজউদ্দৌলা হেরে যাবেন এটা কেউই ভাবেননি। তার কারণ হচ্ছে সিরাজের যত সৈন্য ছিল ব্রিটিশের সৈন্য তার অর্ধেকও ছিল না, তথাপি সিরাজ হেরে গিয়েছিল। তার কারণ অবশ্যই মীরজাফর, সিরাজউদ্দৌলার সেনাপতি, যার আন্ডারে ছিল সিরাজের অধিকাংশ সৈন্য। কিন্তু তিনি যুদ্ধে নামেননি, তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন যে কিভাবে সিরাজ ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পলাশির যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল তাই নিয়ে। তো পলাশি যুদ্ধের ঠিক পরেই যে ঘটনাটি ঘটে সেটি হলো সিরাজ বন্দী হয়। ইনফ্যাক্ট সিরাজ সেই যুদ্ধের পরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাকে বন্দি করা হয় এবং মিরন অর্থাৎ মীরজাফরের হাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মিরন তাকে হত্যা করেন। এই কথাও চারিদিকে প্রচলিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে পলাশির পরে কি ঘটেছিল তাই নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক, যার ও প্রান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

শিবিরের গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

পলাশি যুদ্ধের আগে কয়েকজন রীতিমতন মিটিং করে সিরাজের বিরুদ্ধে একটি চক্রান্তের দল তৈরি করেছিলেন। তার মধ্যে ছিলেন মির্জাফর, যার কথা একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, তাছাড়া ছিলেন ঘাসেটি বেগম, যিনি মির্জাফরের আপন পিসি, আবার তারই সঙ্গে ছিলেন উমিচাঁদ এবং অবশ্যই আরও একজন, যিনি কিনা কিংবদন্তি সুলভ, তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র। তো পলাশির পরে যখন সিরাজউদ্দৌলা গদিচ্যুত হন, সেই সময় কিন্তু পলাশির এবং বাংলার নবাব হিসেবে সিংহাসনে অভিষেক ঘটে মির্জাফরের। কিন্তু মির্জাফরকে কোনো মতেই বাংলার নবাব বা স্বাধীন নবাব বলা যায় না। তার কারণ, মির্জাফর ছিলেন বেসিক্যালি ইংরেজদের হাতের পুতুল। ইংরেজরা সেই নবাবি আমল অর্থাৎ মির্জাফরের সময় থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন, অর্থাৎ তারা কালেক্ট করতেন ট্যাক্স, আর সাম্রাজ্যের বা রাজ্যের অ্যাকচুয়ালি শাসনভার ছিল, যদিও ঠিক পুরোপুরি স্বাধীন নয়, তাদের আন্ডারেই শাসনভারের মুখ ছিলেন মির্জাফর। এইভাবেই হাতের পুতুল হয়ে যায় মির্জাফর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ঘসেটি বেগম, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার আপন পিসি, কিন্তু তিনি ছিলেন সিরাজের ঘোর বিরোধী। তার কারণ হিসেবে বলা যায় যে ঘসেটি বেগম ভেবেছিলেন যে সিংহাসনে তিনি আসীন হতে না পারলেও তিনি আরও অনেক বেশি গুরুত্ব পাবেন। তার কারণ ঘসেটি বেগম তিনি ছিলেন অত্যন্ত বিদুষী একজন মহিলা, কিন্তু সিরাজ গদিতে বসার পর তিনি তার কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। ফলত তিনি চেয়েছিলেন যেভাবেই হোক সিরাজকে গতিচ্যুত করতে। সেই সুযোগও চলে আসে পলাশীর যুদ্ধের পর, সিরাজ গদিচ্যুত হন। কিন্তু ঘসেটি বেগমের ঠিক কি হয়েছিল? না, ঘসেটি বেগম তার কাঙ্ক্ষিত গুরুত্ব তখনও পাননি। ইনফ্যাক্ট তারপরে তাকে নির্বাসিত করা হয় ঢাকায়। এবং এটাও জনমুখে প্রচারিত যে ঢাকায় বাংলাদেশে পদ্মা নদীতে তার বজ্রা ডুবিয়ে তাকে হত্যা করা হয়। এই ফল হয়েছিল ঘসেটি বেগমের পলাশির পরে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির যুদ্ধের পরে ঠিক কী ঘটনা ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নবাবী, যেটা কিনা পলাশি যুদ্ধের পরেও এই বাংলায় প্রতিষ্ঠিত ছিল। আর ব্রিটিশেরা বসিয়েছিলেন সিংহাসনে মীরজাফরকে, কিন্তু তাকে ঠিক নবাবী বলা যায় না, কারণ তার অবস্থা ছিল একটা ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশির পরের কথা, অর্থাৎ পলাশি যুদ্ধের পরে ঠিক কি কি ঘটেছিল। তো যে কথা বলছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে মীরজাফর আসলে ব্রিটিশদের হাতের পুতুল ছিলেন, কিন্তু এই বাংলার রাজকোষের অবস্থা ঠিক

কি হয়েছিল জানেন কি? পলাশী যুদ্ধের পরে যুদ্ধের খরচ হিসেবে ব্রিটিশার্সরা 17 মিলিয়ন টাকা নিয়ে যায় সেই সময়, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে। আর তারপরে রাজকোষের যা হাল হয়ে গিয়েছিল সেটা একটি ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পলাশির পরে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের একটু দেখা।

পলাশির পরে অর্থাৎ পলাশি যুদ্ধের পরে কিন্তু আরও একটি শব্দ বাংলা অভিধানে ঢুকে যায়। সেই শব্দটির নাম হলো মীরজাফর। মীরজাফর হিসেবে চিহ্নিত করা হতে থাকে অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি সমস্ত অর্থকে। অর্থাৎ মীরজাফরের অর্থ হয়ে যায় অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো মীরজাফর তো নবাবী হিসেবে বাংলার সিংহাসনে বসেন, অর্থাৎ নবাব হিসেবে তাকে বাংলার সিংহাসনে বসান ব্রিটিশার্সরা। কিন্তু কিছুদিন পরে তাকে সিংহাসনচ্যুত করে ফেলেন ব্রিটিশরাই, আর তার জায়গায় তার জামাতা অর্থাৎ তার জামাই মীর কাসেমকে বসান সিংহাসনে। কিন্তু সেটা কিন্তু ব্রিটিশদের পক্ষে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। কেন সেই ভুল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মীরজাফরকে সরিয়ে মীর কাসেম অর্থাৎ মীরজাফরের জামাইকে নতুন নবাব নিযুক্ত করেন ব্রিটিশার্সরা। কিন্তু সেটা হয়ে গিয়েছিল একটা বড় ভুল ব্রিটিশার্সদের কাছে। তার কারণ, মীর কাসেম ছিলেন অনেক বেশি স্বাধীন চেতা। তিনি মীরজাফরের মতন মুখ বুঝে ব্রিটিশদের যাবতীয় অন্যায় আবদার মেনে নেননি। তিনি ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন এবং ঠিক পলাশির যুদ্ধের আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সিরাজের সঙ্গে ব্রিটিশদের, ঠিক সেরকমই অনুরূপ একটি সিচুয়েশন তৈরি হয় মীর কাসেমের সঙ্গে ব্রিটিশার্সদের। মীর কাসেম অযোধ্যা নবাব এবং আরও কিছু দেশীয় রাজাদের নিয়ে একটি ফ্রন্ট গঠন করেন এবং সেই ফ্রন্টের সঙ্গে পলাশি যুদ্ধের 7 বছর পরে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয় ব্রিটিশার্সদের, যা বক্সারের যুদ্ধ নামেও খ্যাত। এবং সেই বক্সারের যুদ্ধে আলটিমেটলি পতন হয় সেই ফ্রন্টের এবং মীর কাসেমের। মীর কাসেম যুদ্ধেই নিহত হন এবং মীর জাফরকে আবার ব্রিটিশার্সরা বাংলার নবাবের পদে বসিয়ে দেন এবং শুরু হয় এক অভূতপূর্ব বিশ্ব ইতিহাসের শাসন ব্যবস্থার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পলাশির পরে ভারতবর্ষে অফিসিয়ালি ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। কিন্তু সেটা যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পলাশির পরে গোটা পৃথিবী জুড়েই যে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয় তার একটি ভিত তৈরি হয়ে যায়। তার কারণ পলাশির পরে যে কথা বলছিলাম যে 17 মিলিয়ন টাকা তৎকালীন 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশার্সরা নিয়ে যান নিজের দেশে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ব্রিটিশার্সদের হাই রেটে ট্যাক্স তোলা। ইনফ্যাক্ট পলাশির পরে লুটে নিয়ে যাওয়া টাকা থেকেই কিন্তু ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে তৈরি হয় শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা পরবর্তীকালে ব্রিটিশদের সারা পৃথিবীময় ছড়িয়ে পড়তে এবং সাম্রাজ্য তৈরি করতে প্রভূত পরিমাণে সাহায্য করেছিল। ফলে পলাশির একটা যুদ্ধ, ছোট সেই যুদ্ধের ফলশ্রুতিতে একটি গোটা বিশ্বের ইতিহাসই পাল্টে গিয়েছিল। এরকমই তাৎপর্যপূর্ণ পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের পরের ঘটনা। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কি ঘটেছিল সেই কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পলাশীর যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আরও এক কিংবদন্তির নাম, যাকে আমরা রসিক রাজা হিসেবে চিনি, গোপাল ভাঁড়। এখন ভাবছেন তো যে গোপাল ভাঁড়ের সঙ্গে কি করে পলাশীর যুদ্ধের ব্যাপারটা জড়িত থাকে? তার কারণ হলো, পলাশি যুদ্ধের আগে সিরাজের বিরুদ্ধে যে চক্রান্তের একটি দল তৈরি হয়েছিল, চক্রান্তকারীদের একটি দল, তার মধ্যে অন্যতম ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র, যার সভা বিদূষক ছিলেন গোপাল ভাঁড় বা পরামর্শদাতাও ছিলেন গোপাল ভাঁড়। কিন্তু গোপাল ভাঁড় কিন্তু কখনো রাজি হননি এই চক্রান্তকারীদের দলে মহারাজ কৃষ্ণচন্দ্র থাকুক। তিনি তার বিরোধিতাও করেছিলেন, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র শোনেননি। পলাশী যুদ্ধের পরে যখন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা পায়, সেই সময় গোপাল ভাঁড় কোনোদিন কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান এবং তার খোঁজ আর কোনো দিন মেলেনি, এই কথাই জানা যায় লোকমুখে। এটাও ঘটেছিল পলাশীর পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশীর পরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, সেরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মেঘের মঞ্চে বৃষ্টির গল্প, ভেজা শহর, ভেজা মন আর সুরের আশ্রয়। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার কানে কানে সারাক্ষণ, সঙ্গে আমি সুভায়ন। আজকের এই বিশেষ পর্ব, হ্যাঁ, কোনো সাধারণ বর্ষার পর্ব নিয়ে নয়। এ যেন জানলার কাছে জমে থাকা কয়েক ফোঁটা পুরনো স্মৃতি। বৃষ্টি নামলে খেয়াল করেছেন সময়ের শব্দ একটু নরম হয়ে আসে? হ্যাঁ, শহরটা কেমন যেন ঝিমিয়ে যায়। ব্যস্ত মানুষও হঠাৎ জানলার দিকে তাকায়, আর তার মন কখনো পুরনো কোনো নাম মনে করার অজুহাত খুঁজে পায়। বৃষ্টির গন্ধের একটা অদ্ভুত নাম আছে, পেট্রিকল। শুকনো মাটিতে বৃষ্টি পড়লে যে মাটির গন্ধ ওঠে, সেটাই এই আশ্চর্য সুবাস। হ্যাঁ, শব্দটি 1964 সালে খুব সম্ভবত গবেষক ইজাবেল বিয়ার ও রিচার্ড থমাস ব্যবহার করেন। আসুন না এই শব্দেই মিশে যাই, আজ মেঘের হাত ধরে সুরে সুরে একটু ভিজে নেওয়া যাক। কারণ বাংলা সংস্কৃতিতে বর্ষা মানে বর্ষাকাল অত্যন্ত আবেগের উদ্দীপনা একটা ঋতু। গরম ও দাবদাহের পর এই ঋতু প্রকৃতিকে সজীব করে তোলে। দেখুন না, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গীতবিতানে প্রকৃতি পর্যায়ের জন্য 112 বর্ষার গান রচনা করেছিলেন। বাংলা পঞ্জিকার তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিনটি বাংলাদেশে বর্ষা উৎসব বা বর্ষা বন্দনা হিসেবে ঘটা করে পালিত হয়। এই উৎসবে নারীরা ঐতিহ্যবাহী নীল শাড়ি পরেন। বর্ষার আগমনী বার্তা ও সৌন্দর্যের প্রতীক হল সুগন্ধযুক্ত কদম ফুলের মতন। বৃষ্টির দিনে বাঙালির রসনা তৃপ্তিতে খিচুড়ি, ইলিশ ভাজা ও ডিম ভাজার ঝুড়ি মেলা ভার। তাহলে আর দেরি কোথায়, আমরা কি একটু সেই বর্ষার ঘনঘটায় ঢুকে পড়তে পারি না? শুধু থাকুন আড্ডা জাংশনে। আজ মন হয়তো বা নিরুদ্দেশ, কিন্তু বর্ষাতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের এখনকার লাইফ, মানে আজকে জীবনটা বড় দ্রুত, ডেলিভারি তাড়াতাড়ি, রিপ্লাই তাড়াতাড়ি, ভালোবাসা যেন সিল আর টাইপিং এর মধ্যেই কোথাও যেন আটকে গেছে। কিন্তু বৃষ্টি বলে একটু ধীরে চলো, জানালার কাঁচ থেকে বেয়ে যাওয়া জল যেন ধীরে ধীরে নামে, তেমনই জীবনের কিছু অনুভূতিও অনুভবও ধীরে নামলেই সুন্দর লাগে। একটা অদ্ভুত ব্যাপার জানেন, বৃষ্টি কখনো শুধু ওয়েদার নয়, একটা মুড চেঞ্জার। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা কিন্তু বৃষ্টিকে বারবার ইমোশন, রোম্যান্স, লংগিংনেস, হার্টব্রেক সব কিছুর মেটাফর হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। অনেক সময় বৃষ্টি নিজেই সিনের একটা চরিত্র হয়ে ওঠে। তাই আজ যদি মন একটু থমকে যায়, তাকে থমকাতে দিন, থামতে দিন, হয়তো সে থামার ভেতরেই জীবনের আসল সুর লুকিয়ে আছে। আর এই কথা বলতে বলতেই মনে পড়ে যায় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাতে তার চলচ্চিত্রে পথের পাঁচালীতে বৃষ্টির দৃশ্য এক দৃষ্টান্ত তৈরি করেছিল, অত্যন্ত ভারী ও প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছিল। কারণ বাংলা সাহিত্যে বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়, রানী ছাড়া রাজ্য কি কখনো হয়?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সকাল একই বৃষ্টি, কিন্তু প্রত্যেকের কাছে তার মানে আলাদা। কারণ কারো কাছে বৃষ্টি মানে প্রথম প্রেমের ভেজা দুপুর, কারো কাছে শেষ দেখা হওয়ার রাস্তা, কারো কাছে একলা ঘরে চায়ের কাপ আর নিজের সঙ্গে কথা বলা। বৃষ্টি আসলে বড়ই ডেমোক্রেটিক। সে ধনী গরিব শহর গ্রাম একলা প্রেমী কাউকে আলাদা করে দেখে না, সবাইকেই সমান হয়ে ভেজায়। আর বাঙালির কাছে বর্ষা মানে রবীন্দ্রনাথের সুরে আলাদা এক রাজ্য। রবীন্দ্রসঙ্গীতের বর্ষা পর্বে মেঘ বাদল একাকিত্ব প্রেম ও অপেক্ষার অনুভব বারবার ফিরে এসেছে, যার জন্যে আলাদা করে মনসুন কালেকশনসও তৈরি হয়েছে। আর বৃষ্টির উৎসবে চোখের নেশা ক্রমশ গভীর হতে থাকে। দৈনন্দিন রুটিন ধীরে ধীরে বদলে যাচ্ছে, রাস্তায় মানুষের মধ্যে ভালোবাসা ডানা বাঁধছে, কোথাও এক ব্যক্তিগত কোমলতা উপুর হয়ে পড়ে আছে। ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে আমরা প্রথম শিখেছিলাম যে দেওয়া মানে মেঘ হতে পারে। সেই মেঘ হতে পারে বিকেলের বা রাতের, যখন মেঘ আর জাঁকজমক বৃষ্টি নিয়ে আসে, তখন তারা নিশ্চয়ই তোমাকে মাঠ সমতল আর শহরের কোলাহল পেরিয়ে কোনো ছবিতে ভরা গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, কবি ইন্দ্রনীল ঘোষের সেই চিরন্তন কথায় বলি, হে ঈশ্বর তুমি তো উপরে আসোনি, তাই বৃষ্টি যেন অনন্তকাল ধরেই পড়েই চলল।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আড্ডা জাংশনে রেডিও বাংলাদেশ ডট কমে ফিরলাম আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন। মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে বৃষ্টির বর্ণনা? একদিনে ঘনীভূত বর্ষা নামিল, হু হু পূবে হাওয়া, খানা ডোবা সব হই হই করিতেছে, পথে ঘাটে এক হাঁটু জল, দিনরাত শোনো বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। পথের পাঁচালী নিয়ে আলোচনা করতে করতে কখন যেন বিষাদের ছোঁয়া আমাদের মনে লেগে যায়। দুর্গারের পৃথিবী ছেড়ে চলে যাওয়া, অপুর সত্যিকারের একাকিত্বের প্রথম স্বাদ, কি অনায়াসে সত্যজিৎ রায় এই সব কিছু পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বাংলা সিনেমায় আমরা বৃষ্টিকে নানা মেজাজ রূপে দেখেছি। পথের পাঁচালীতে বৃষ্টির গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। বৃষ্টি দুর্গাকে ভিজিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করিয়েছে, সে যেন দৃশ্যে কিভাবে আকর্ষিত হয়ে ভিজে যাচ্ছে দর্শকের মনের পৃথিবীটা। সেই দৃশ্যের জন্য পণ্ডিত রবিশঙ্করের দেশ রাগটি বেছে নিয়েছিলেন মানিকবাবু, হ্যাঁ সত্যজিৎ রায়। সম্ভবত বাংলা সাহিত্য ও সিনেমার আবেগের মধ্যে এটা অনিবার্যই ছিল যে দুর্গার যৌবনের মৃত্যু এক আকস্মিক বর্ষণের সঙ্গেই ঘটবে। একইভাবে অবিস্মরণীয় হল ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবির সেই দৃশ্যটি, যেখানে নিতাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তার ভাই তার পেছনে দাঁড়িয়ে আছে, সেদিনও মুষলধারায় বৃষ্টি হয়েছিল। এটা কি নিতার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল, নাকি কোনো কিছু সমাপ্তি? বৃষ্টি এমনই সব সিনেমাটিক প্রশ্ন নিয়ে এসেছিল। এই প্রশ্নগুলো আপনার কাছে ছেড়ে দিলাম, ফিরব কয়েকটা গানের পর।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

শুধু কবিগুরু রবীন্দ্রনাথ নন, প্রায় প্রত্যেকেই বর্ষা আর বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। কবিগুরুর বর্ষার দিনে কবিতায় লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝড়ো ঝড়ে তপনহীন ঘন তমসায়। তবে ছোটবেলায় পড়া একটা কবিতায় আষাঢ় এবং বর্ষাকে আরও বেশি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্ষায় কখনো খুঁজেছেন গভীরতা, কখনো রোমান্টিকতা, কোথাও বা বর্ষার প্রকৃতির ছবি কখনো এঁকেছেন, যেমন তার আষাঢ় কবিতায়, নীল দবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরঝর, আয়ুষের ক্ষেত জলে ভরভর, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আর তারাও ঘরের বাইরে বেরোবেন না, আটটা জাংশন ছেড়ে যাবেন না। বৃষ্টি একটা অদ্ভুত মনের থেরাপি, যার কোনো প্রেসক্রিপশন লাগে না, অথচ যে কথা মুখে বলা যায় না বৃষ্টি সেটাকেই ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ইউজ করে। যে কান্না লুকিয়ে রাখা যায় না বৃষ্টির দিনে সেটাই ধরা পড়ে না, কারণ তখনও আকাশ কাঁদছে। আর জানেন, এই রেন স্মেল তৈরি হয়ে মাটির ভিতরে থাকা কম্পাউন্ডস, প্ল্যান্ট অয়েলস, জিওস্পিন অ্যান্ড রেইনড্রপসের অ্যারোসোল এফেক্ট সব মিলিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের নস্টালজিয়া এক কথায় বলতে গেলে। তার পেছনেও রয়েছে এক সুন্দর সায়েন্স। তাই যদি আজ মন একটু ভিজে যায়, ভয় পাবেন না, সব ভেজা মানেই দুর্বলতা নয়, কিছু ভেজা মানে ভিতরটা পরিষ্কার হয়ে ওঠা। শুনতে থাকুন আটা জাংশন, আজই ঝরো ঝরো মুখরো বাদল দিনে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন। শ্রোতা বন্ধু, একটা প্রশ্ন, সবচেয়ে রোমান্টিক মোমেন্ট কোনটা? ক্যান্ডেল লাইট ডিনার, লং ড্রাইভ, পারফেক্ট প্রপোজাল, নাকি একটা ছাতা, দুজন মানুষ আর বৃষ্টির অজুহাতে একটু কাছাকাছি আসা? সিনেমাতে আমরা বৃষ্টিকে বারবার রোম্যান্স এবং লংইংনেসের পাওয়ারফুল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করতে দেখেছি। কখনো ভালোবাসার ছাতা ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, কখনো একটা রেইনকোট হার্টব্রেককে ডায়ালগ ছাড়াই বোঝায়। কিন্তু বাস্তবে ভালোবাসা আরও সিম্পল। কেউ জিজ্ঞেস করছে, ভিজে গেলে ঠান্ডা লাগবে না তো? আর এই ছোট্ট প্রশ্নের মধ্যেই অনেক বড় ভালোবাসা লুকিয়ে থাকছে। ভালোবাসার রূপ রস দিয়ে মোড়ানো বর্ষা বাংলায় আসে ঋতুচক্রের আবর্তে, তার অপেক্ষা যেন যুগ যুগ ধরে চলে আসছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম রুমঝুম নূপুর পড়ানোর শব্দ বাঙালির অন্তর অপেক্ষা যেন যুগ যুগ ধরে চলে আসছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম রুমঝুম নূপুর পড়ানোর শব্দ বাঙালির

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায়।

এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে।

ভারতবর্ষে যে বৃষ্টি নামে তা বিশ্বে অন্য কোথাও হয় না। এদেশে বৃষ্টি বর্ষার সাথে অন্য কোনো দেশের বৃষ্টির তুলনাই হয় না। এদেশে বৃষ্টি হয়েই তা শেষ হয়ে যায় না, বৃষ্টিতে বর্ষা আসে, বৃষ্টিতে বর্ষা আসে। বৃষ্টি ছাড়া বর্ষা যেন অসম্পূর্ণ এক ঋতু, আবার বর্ষা আসলে বৃষ্টি চাই চাই। বর্ষায় কবি কলমে কবিতা হয়, লেখকের গল্প হয়, আবার গায়কের কণ্ঠে গানও হয়। এই হলো আমাদের বর্ষা, হাজার বছরে বাঙালির সাংস্কৃতিক জীবনের সাথে কীভাবে মিশে আছে বর্ষা। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও অনেকেই গুণগান করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনও তার কবিতায় বর্ষার রূপ বৈচিত্র্য বর্ণনা করেছেন। তার কথায়, আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়াবন পথে স্বপন বনিছে ছল ছল জলধারে, কাহার জিহারি কদম্ব শাখে নিঝুম নিরালায় ছোট্ট ছোট্ট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়। কবিতার সম্পূর্ণ অংশেই তিনি টেনে এনেছেন বাংলার পল্লী গায়ে বর্ষার সময় প্রকৃতির বর্ণনা। কদম ফুল বর্ষার সময় এক অবিচ্ছেদ্য অংশ। বর্ষা এলেই মানুষ এক অজানা ভালোবাসাকে সাড়া দেয়। তাই তো ঋতুরাজ বসন্তের চেয়ে অনেকেই বর্ষাকে ভালোবাসার সমার্থক বলে মনে করেন। পাহাড় ঘেঁষে যে নদীর জন্ম হয়, বর্ষায় সেই নদী পায় গতি, তারই স্রোতে মিশে হয় গান ও কবিতা। বর্ষার অনন্ত ধারা বাংলার বুকে হাজার হাজার বছর ধরে চলছে। সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাকি হে সেথা, বাজে না সে বাঁশি নদীর তীরে। হ্যাঁ, এ আমার আপনার কথা নয়, এ আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা বর্ষার প্রশংসা করে। ভারতবর্ষে বর্ষা ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে বর্ষায় হওয়া বৃষ্টি তার এক অন্য সময় বৃষ্টির সঙ্গে বেশ পার্থক্য।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বর্ষাকাল ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে প্রচণ্ড গ্রীষ্মে খরতাপে পড়তে থাকা প্রাণ প্রকৃতিকে বাঁচাতে যখন গায়ে কাদামাটি মেখে বলে আল্লাহ মেঘ দে পানি দে, ঘোর বাদলের দিনে যখনই অজান্তেই মন গেয়ে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে, তখন কোন সুদূরে মন হারিয়ে যায় নিজেই বোঝা যায় না। বৃষ্টি প্রিয় বাঙালি অথবা বাংলায় সৃষ্টি মুখরতা চিরকালের সম্পর্ক গাথা। বৃষ্টি আমাদের একটা বড় শিক্ষা দেয়, বড় ঝড় শব্দ করে আসে না, সব শক্তি লাউড হয় না, কখনো কখনো নরম হাওয়াটাই সবচেয়ে বেশি বড় সাহস, যাকে বলে জেন্টল ব্রিজ অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য উইন্ড। মেঘ জমে, বৃষ্টি নামে, তারপর আকাশ পরিষ্কার হয়, জীবনও কি তাই? ঠিক তাই নয় কি? ভিতরে জমে থাকা কথাগুলো, আবেগ, অভিমান একদিন না একদিন ঝরে পড়তেই হয়। তাই সেই লেসনটা খুব ইম্পর্টেন্ট, খুব সিম্পল, স্লো ডাউন, ফিল মোর, লিভ ডিপার। কারণ যে মানুষটা বৃষ্টির শব্দ শুনতে পারে সে নিজের ভিতরের নিরবতাও অনুভব করতে পারে। সে বিশ্বাস নেই একটা গান মনের মধ্যে গুনগুন করছে, তবে সেই গানটা কিন্তু নয়, তারই একই সুর, সেই সুর, সেই গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। একটা প্রশ্ন কিন্তু মাথায় বারবার করে ফিরে ফিরে আসছে, এই যে যখন আমাদের মনের মধ্যে কালো মেঘ বাসা বাঁধে, তখন আমরাও কি সেভাবে ট্যাকেল করতে পারি? একটা ইমোশনাল অ্যাংজাইটি, একটা স্ট্রেস, একটা এমটিনেস যখন আমরা ফিল করি, ঠিক তখনই তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর। বৃষ্টির কাছে আমাদের অনেক ঋণ, যে আমাদের শিখিয়েছে কখনো ভিজতে হয়, কখনো ধুয়ে যেতে হয়, কখনো থেমে যেতে হয়। বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্ক থেকে উত্তর পাওয়া যায় না, সব অপেক্ষা শেষ হয় না, সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবু হ্যাঁ, তবু একটা গান, একটা সন্ধ্যা, একটা ভিজে বাতাস মানুষকে আবার বাঁচতে শেখায়। ভারতীয় শ্রোতাদের কাছে শুধু সিজনাল প্লেলিস্ট নয়, এগুলো একটা নস্টালজিয়া, একটা লাভ, একটা বিলংগিংনেস এবং রিনিউয়ালের ইমোশনাল আর্কাইভ হয়ে উঠছে। তাই আজ শব্দে নয়, হ্যাঁ সুরে, একটা ভেজা নিঃশ্বাসে থাকলো বৃষ্টির প্রতি, বর্ষার প্রতি কৃতজ্ঞতা।

প্রিয় বন্ধু, ফিরলাম আমি শুভান, আপনারই আড্ডা বিভূষণ বন্ধু, আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। হ্যাঁ, বৃষ্টি তো থামবেই, রাস্তাও শুকিয়ে যাবে, ছাতা ভাঁজ হয়ে থাকবে, কিন্তু আজকের এই ভেজা সময়টা হয়তো কোথাও না কোথাও থেকে যাবে। কোনো পুরনো মানুষ মনে পড়লে, কোনো অসমাপ্ত কথা বুকের ভেতরে নাড়া দিয়ে উঠলে, কোনো হারিয়ে যাওয়া দুপুর হঠাৎ জানালায় দাঁড়িয়ে গেলে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ সব স্মৃতি কষ্ট দিতে আসে না, কিছু স্মৃতি আসে মনটাকে একটু মানুষ করে দিতে। আজকের আড্ডা জাংশন যদি আপনার মনটাকে একটুও ভিজিয়ে থাকে, তাহলে এই বর্ষা সার্থক। মনে রাখবেন, সব সৃষ্টি, সব বৃষ্টি শুধু জল নয়, কিছু বৃষ্টি হয় অপেক্ষা, কিছু বৃষ্টি হয় ভালোবাসা, কিছু বৃষ্টি হয় নিজের কাছে ফিরে আসা। ঠিক যেমন আমি আপনি ফিরে আসি প্রতি সপ্তাহে এই শনিবার দিন আড্ডা জাংশন। তাই অন দ্যাট নোট বিদায় নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, মন ভিজিয়ে রাখবেন, আর সঙ্গে থাকবেন আড্ডা আর গানে গানে রেডিও বাংলা নেট ডট কমে। আড্ডা জাংশন কিন্তু আপনারই অপেক্ষায় থাকছে, আর আমিও থাকবো। বর্ষা থাকুক জানালায়, আর গান থাকুক আমাদের হৃদয়, তাই তো?

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: টুপুর বৃষ্টি ঝড়।

একটি যুদ্ধ, আপাতভাবে দেখতে গেলে অল্প ছোট একটি যুদ্ধ, যা খুব বেশিক্ষণ স্থায়ীও হয়নি, কিন্তু সেই যুদ্ধের ফলাফল যে কিভাবে গোটা বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল সে কথা জানলে অবাক

ক্ষতি হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব পলাশী যুদ্ধের কথা, টু বি মোর স্পেসিফিক পলাশী যুদ্ধের পরের কথা, অর্থাৎ পলাশীর পরে ঠিক কী ঘটনা ঘটেছিল, কী কী ঘটনা ঘটেছিল তাদের চরিত্রদের সঙ্গে বিশ্ব রাজনীতিতে এবং অবশ্যই বিশ্ব অর্থনীতিতে। সে কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পরবর্তীকালেই বিভিন্ন জায়গায় নবাবেরা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে বাংলা। বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খাঁ, যিনি কিনা রীতিমতন দাপটের সঙ্গে প্রায় স্বাধীনভাবেই নবাবি শুরু করে দেন। আর তারপরে যখন ভারতে ব্রিটিশেরা আসেন, তখন তারা এরকমই একটি সুযোগ খুঁজছিলেন, যখন কিনা তারা বিভিন্ন প্রান্ত থেকে ভারতের সীমানা দখল করার চেষ্টা শুরু করে দেন। আর তার মধ্যে সর্বাধিক প্রাধান্য পায় হচ্ছে বাংলা। আর এই বাংলায় ব্রিটিশেরা একটি ফরমান আদায় করেন, সেই ফরমানের নাম ছিল ফারুকশিয়ারের ফরমান, যেখানে তারা প্রায় বিনা শুল্কে বিজনেস করতে শুরু করেন। আর সেখানেই চরম বিরোধ বাধে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে, আর তারই ফলশ্রুতি দাঁড়ায় পলাশির যুদ্ধ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশি যুদ্ধ এবং পলাশি যুদ্ধের পরের কিছু কথা। তো এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে পলাশি যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল সেরকমই বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজী সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পলাশির যুদ্ধে যে সিরাজউদ্দৌলা হেরে যাবেন এটা কেউই ভাবেননি। তার কারণ হচ্ছে সিরাজের যত সৈন্য ছিল ব্রিটিশের সৈন্য তার অর্ধেকও ছিল না, তথাপি সিরাজ হেরে গিয়েছিল। তার কারণ অবশ্যই মীরজাফর, সিরাজউদ্দৌলার সেনাপতি, যার আন্ডারে ছিল সিরাজের অধিকাংশ সৈন্য। কিন্তু তিনি যুদ্ধে নামেননি, তিনি দূর থেকে লক্ষ্য করেছিলেন যে কিভাবে সিরাজ ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হেরে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে পলাশির যুদ্ধের পরে ঠিক কি ঘটেছিল তাই নিয়ে। তো পলাশি যুদ্ধের ঠিক পরেই যে ঘটনাটি ঘটে সেটি হলো সিরাজ বন্দী হয়। ইনফ্যাক্ট সিরাজ সেই যুদ্ধের পরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাকে বন্দী করা হয় এবং মিরন অর্থাৎ মীরজাফরের হাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মিরন তাকে হত্যা করেন। এই কথাও চারিদিকে প্রচলিত। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে পলাশির পরে কি ঘটেছিল তাই নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

পলাশি যুদ্ধের আগে কয়েকজন রীতিমতন মিটিং করে সিরাজের বিরুদ্ধে একটি চক্রান্তের দল তৈরি করেছিলেন। তার মধ্যে ছিলেন মির্জাফর, যার কথা একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, তাছাড়া ছিলেন ঘাসেটি বেগম, যিনি মির্জাফরের আপন পিসি, আবার তারই সঙ্গে ছিলেন উমিচাঁদ এবং অবশ্যই আরও একজন, যিনি কিনা কিংবদন্তি সুলভ, তিনি মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র। তো পলাশির পরে যখন সিরাজউদ্দৌলা গদিচ্যুত হন, সেই সময় কিন্তু পলাশির এবং বাংলার নবাব হিসেবে সিংহাসনে অভিষেক ঘটে মির্জাফরের। কিন্তু মির্জাফরকে কোনো মতেই বাংলার নবাব বা স্বাধীন নবাব বলা যায় না। তার কারণ, মির্জাফর ছিলেন বেসিক্যালি ইংরেজদের হাতের পুতুল। ইংরেজরা সেই নবাবী আমল অর্থাৎ মির্জাফরের সময় থেকেই দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন, অর্থাৎ তারা কালেক্ট করতেন ট্যাক্স, আর সাম্রাজ্যের বা রাজ্যের অ্যাকচুয়ালি শাসনভার ছিল, যদিও ঠিক পুরোপুরি স্বাধীন নয়, তাদের আন্ডারেই শাসনভারের মুখ ছিলেন মির্জাফর। এইভাবেই হাতের পুতুল হয়ে যায় মির্জাফর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।